আকাশবাণী কৈলা শহর, আজ শনিবার, 31শে শ্রাবণ, 1948 শকাব্দ, চৌঠা ভাদ্র, 1433 বঙ্গাব্দ, 22শে অগস্ট, 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 38 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

400-500 বৎসর পূর্বে যখন মানুষের জ্ঞানের সীমা এখনকার তুলনায় সংকীর্ণ ছিল, তখন কেউ কেউ সর্ববিদ্যা বিশারদ গণ্য হতেন, কিন্তু এখন তা অসম্ভব। যিনি খুব শিক্ষিত তিনি শুধু দু একটি বিষয় উত্তম রূপে জানেন, কয়েকটি বিষয় অল্প জানেন এবং অনেক বিষয়ে কিছুই জানেন না। যিনি জ্ঞানী ও সজ্জন তিনি নিজের জ্ঞানের সীমা সম্বন্ধে সর্বদা অবহিত থাকেন এবং তার বহির্ভূত কিছু বলে অপরকে বিভ্রান্ত করেন না। বিজ্ঞানী এবং সর্বশ্রেণীর বিশেষজ্ঞের উপর জনসাধারণের প্রচুর আস্থা দেখা যায়। অনেকে মনে করে অধ্যাপক, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার প্রভৃতি নিজ নিজ বিষয়ে সর্বজ্ঞ। কোনো প্রশ্নের উত্তরে যদি বিশেষজ্ঞ জানি না বলেন, তবে প্রশ্নকারী ক্ষুণ্ণ হয়। কেউ কেউ স্থির করে এর বিদ্যা বিশেষ কিছু নেই। সাধারণে যেসব বিষয়ের জন্য বিশেষজ্ঞকে প্রশ্ন করে তার অধিকাংশ স্বাস্থ্য বিষয়ক, কিন্তু জ্যোতিষ, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা প্রভৃতি সম্বন্ধে অনেকের কৌতূহল দেখা যায়। তুচ্ছ, অতুচ্ছ, সরল বা দুরূহ যে সকল বিষয় সাধারণে জানতে চায় তার কয়েকটি নমুনা দিচ্ছি। ধূমপানে দাঁতের গোড়া শক্ত হয় কিনা, পাতি বা কাগজি নেবু কোনটায় ভিটামিন বেশি, মিছরির ফুড ভ্যালু কি চিনির চাইতে বেশি, রবারের জুতো পরলে কি চোখ খারাপ হয়, নতুন সিমেন্টের মেঝে ঘামে কেন, উদয় অস্তের সময় চন্দ্র সূর্য বড় দেখায় কেন, সাপ নাকি শুনতে পায় না, কেঁচো আর পিঁপড়ের বুদ্ধি আছে কিনা, দাবা খেললে আর অঙ্ক কষলে বুদ্ধি বাড়ে কিনা, বাসন মাজার ক্যাঁচ ক্যাঁচ শব্দে গা শিউড়ে ওঠে কেন, যে প্রশ্নের বৈজ্ঞানিক সমাধান এখনো হয়নি তার উত্তর দেয়া অবশ্য অসম্ভব। অনেক প্রশ্নের উত্তর দেয়া সম্ভবপর হলেও তা অল্প শিক্ষিত লোককে বোঝানো যায় না। সরল প্রশ্নের উত্তরও অতি দুর্বোধ হতে পারে। যাকে প্রশ্ন করা হয় তিনি সবগুলির উত্তর নাও জানতে পারেন।

0: কিন্তু কোনো ক্ষেত্রেই প্রশ্নকারীকে যা তা বলে ভোলানো উচিত নয়। যদি উপযুক্ত উত্তর দেয়ার বাধা থাকে, তবে সরলভাবে বলা উচিত, তোমার প্রশ্নের উত্তর এখনো নির্ণীত হয়নি, অথবা প্রশ্নটির উত্তর বোঝানো কঠিন, অথবা উত্তর আমার জানা নেই। দুঃখের বিষয়, অনেকে মনে করেন যা হয় একটা উত্তর না দিলে মান থাকবে না। উত্তরদাতার এই দুর্বলতা বা সত্যনিষ্ঠার অভাবের ফলে জিজ্ঞাসুর মনে অনেক সময় ভ্রান্ত ধারণা উৎপন্ন হয়। আমেরিকান লেখক উইলিয়াম দেব তার জাঙ্গল পিস নামক গ্রন্থে একটি অমূল্য উপদেশ দিয়েছেন, "দিস ওয়ার্ডস শুড বি রেডি ফর ইনস্ট্যান্ট ইউজ বাই এভরি অনেস্ট সায়েন্টিস্ট আই ডোন্ট নো।" প্রত্যেক বিষয়ে মত স্থির করবার আগে যদি তন্নতন্ন বিচার করতে হয়, তবে জীবনযাত্রা দুর্বহ হয়ে পড়ে। সর্বক্ষণ সতর্ক ও যুক্তিপরায়ণ হয়ে থাকা সহজ নয়। বিজ্ঞানী ও অবিজ্ঞানী সকলেই নিত্য নৈমিত্তিক সাংসারিক কার্যে অনেক সময় অপ্রমাণিত সংস্কারের বশে বা চিরাচরিত অভ্যাস অনুসারে চলেন। এতে বিশেষ দোষ হয় না যদি তাঁরা উপযুক্ত প্রমাণ পেলেই সংস্কার ও অভ্যাস বদলাতে প্রস্তুত থাকেন। তীক্ষ্ণ বুদ্ধি বিজ্ঞানী যখন তাঁর গবেষণা ক্ষেত্রের বাইরে আসেন, তখন তিনিও সাধারণ লোকের মতন অসাধারণ হয়ে পড়েন। বিজ্ঞানী অবিজ্ঞানী সকলেই অনেক সময় কুযুক্তি বা হেত্যাভ্যাস আশ্রয় করেন। আবার সময়ে সময়ে অশিক্ষিত লোকেরও স্বভাবলব্ধ বৈজ্ঞানিক বুদ্ধি দেখা যায়, এবং চেষ্টা করলে অনেকেই তা আয়ত্ত করতে পারেন।
1: অমৃতবাণীতে আজ শুনলেন রাজশেখর বসুর রচনা থেকে পাঠ।

সকাল 7টায়, সুপ্রভাত। 7:10 শুনবেন ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ 7:35 এবং 7:40 ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত সমাচার প্রভাত সকাল 8টায়। 8:15 শুনবেন প্রভাতী সংবাদ দিল্লি কেন্দ্রের। 8:30 উত্তর পূর্বাঞ্চল শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক গান। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। ১২:05 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। মনের মতো গান শুনবেন 12:30। ১টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। ১:05 শুনবেন বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি। ১:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ১:40 শুনবেন ভজন। ২টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। ২:15 শুনবেন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। ২:30 শুনবেন হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান। ৩টে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। ৬টায় ঘর গৃহস্থে। ৬:30 শুনবেন কিষাণ বাণী। আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 7টায়। ৭:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7:45 এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। মিশ্র গানের অনুষ্ঠান রামধনু শুনবেন 8:05। ৮:30 লোকগীতি। ৯টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। ৯:15 শুনবেন চিরনতুন। ৯:30 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। ১০টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ১০:১০ শুনবেন অতুল প্রসাদের গান। ১০:২০ দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে সুপ্রভাত অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ইতিহাসে আজকের দিনটি। 1642 খ্রিস্টাব্দে আজকের দিনে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয়। 1698 সালে সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। 1910 খ্রিস্টাব্দের আজকের দিনে জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয় ও এভাবে চলতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। 1942 খ্রিস্টাব্দের আজকের দিনে জার্মান নাজি বাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে আজকের দিনে। 1989 সালে আজকের দিনে নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়। 1639 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাজ বা চেন্নাই শহর প্রতিষ্ঠা করেন। 1648 খ্রিস্টাব্দে আজকের দিনে আকবরের নবরত্নের অন্যতম রত্ন আবুল ফজল নিহত হন। 1915 সালে আজকের দিনে প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা সম্ভমিত্র জন্মগ্রহণ করেন। ১৯০৯ খ্রিস্টাব্দে আজকের দিনে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। ২০০০ খ্রিস্টাব্দের আজকের দিনে বাংলা কবি অরুণ মিত্র প্রয়াত হন। ১৯৩৯ খ্রিস্টাব্দে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৫৭ সালে অবিভক্ত মেদিনীপুর জেলায় প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯১০ খ্রিস্টাব্দে সঙ্গীতশিল্পী রেণুকা সেন গুপ্ত জন্মগ্রহণ করেন। এই ছিল আজকের ইতিহাসে আজকের দিনটি। এবারে শুনবেন বিভিন্ন পত্রিকার শিরোনাম। কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। অগ্নিকাণ্ডের জের, হাওড়া স্টেশন সংলগ্ন হোটেল ও লজে পরিদর্শন, কড়া পদক্ষেপের পথে প্রশাসন। গান্ধী ছবি সরছে কাজের গ্যারান্টি প্রকল্পের জব কার্ড থেকে। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে দিকে দিকে মহিলাদের ক্ষোভ। কাটমানি চাইলে জেল, রাজ্যে এসে হুঁশিয়ারি অমিত শাহের। জাতীয় শিক্ষানীতি পুরোপুরিভাবে রাজ্যে কার্যকর হবে বললেন শিক্ষামন্ত্রী। চিকেন স্ন্যাক শিলিগুড়ির সুরক্ষায় গড়ে তোলা হয়েছে ত্রিকোণীয় নিরাপত্তা ব্যবস্থা। মমতা যুগের দুর্গা কার্নিভাল বন্ধ হচ্ছে। থানার লক আপে বিমর্ষ নির্মল, সিসি ক্যামেরায় ২৪ ঘন্টা নজরদারি। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি বিএনপির মির্জা ফখরুল ইসলাম। ডায়মন্ড লিগে রূপজয়ী নীরজ কুমার।

এবারে আনন্দবাজার পত্রিকার শিরোনাম। উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে মন্তব্য অমিত শাহের, শুভেন্দুর প্রশংসা করে 189 কোটির প্রকল্পের ঘোষণা। সাপকাণ্ডে কেন ব্যবস্থা নয়, স্কুলের বিরুদ্ধে উত্তর চায় শিক্ষা দপ্তর। রাজ্যে শিক্ষানীতি রূপায়ণ করতে টাস্কফোর্স গঠন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যুর তদন্তে খড়গপুর আইআইটিতে 4 সদস্যের ফরেন্সিক দল।

ত্রিপুরা থেকে প্রকাশিত প্রত্যাশা ত্রিপুরার শিরোনাম। বদলে যাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্ধিত বিদ্যুৎ মাশুল 100% মকুব। পশ্চিম থানার নাকের ডগায় কালী মন্দিরে চুরের লুটপাট। বামের রাস্তা মানে কি? রাজধানীতে ফ্ল্যাট কিনুন একেবারে সস্তা দামে। দৈনিক সংবাদপত্রের শিরোনাম, বন্দে মাতরম নিয়ে ফের সংঘাত। দেশের ছাত্র যুবরা অপ্রতিরুদ্ধ। মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি। বন্যায় ক্ষতিগ্রস্ত ড্রেনের সংস্থান নেই, জাতীয় সড়কে 198 কোটির বরাত। ১,177 পদে নিয়োগের সিদ্ধান্ত। বিদ্যুৎ ব্যবহার করে মাছ ধরতে গিয়ে মৃত্যু দুই। ছাত্র সংঘর্ষে দুমদুমার কাণ্ড যাদবপুরে, উত্তাল রাজনীতি। বরফ গলাতে আজ বৈঠকে মাথা বিজেপি।

আকাশ বাণী কৈলা শহর। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী সুস্মিতা গোস্বামী।

এতক্ষণ সুস্মিতা গোস্বামী এবং পরিমল ভট্টাচার্যের কণ্ঠে নজরুলগীতি শুনছিলেন আকাশবাণী কৈলা শহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময়ের ঘটনাবলী থেকে এটি স্পষ্ট, প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি গতকাল নতুন দিল্লির ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দিচ্ছিলেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক আজ এবং ক্রীড়ামন্ত্রীদের বৈঠক আগামীকাল হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে গতকাল সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তাঁর অভিযোগ, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের ব্যাপারে বিগত রাজ্য সরকার সহযোগিতা করেনি। ভারত ও ব্রিটেন যৌথ মহড়া, প্রশিক্ষণ ও ক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে

0: প্রতিযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীনাথ বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে উন্নয়ন নিয়ে উদ্বেগের মধ্যে থাকা এবং সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা সত্ত্বেও ভারতকে প্রবৃদ্ধির এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভারত ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন সংস্কার কর্মসূচির বাস্তবায়ন তার সরকারের একটি অঙ্গীকার। শ্রী মোদী বলেন, পূর্ববর্তী সরকারগুলির সময় উৎপাদন ভিত্তিক শাস্তিমূলক ব্যবস্থা চালু ছিল, আর এখন উৎসাহ ভিত্তিক উৎপাদন মডেল গ্রহণ করা হয়েছে। আগের সরকারগুলির নীতি ছিল মানুষকে অভাবের মধ্যে রাখা, যাতে মৌলিক চাহিদার জন্যও তাদের সরকারের কাছে হাত পাততে হয়। কিন্তু তার সরকার 25 কোটি মানুষকে দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত করেছে।
1: दुनिया ने बड़ा भयंकर एक रूप देखा है इन दिनों। रिसोर्सेज का वेपनाइजेशन हो रहा, अविश्वास का वातावरण विश्व के लिए अनेक नई चुनौतियां लेकर के आ रहा। लेकिन ऐसे समय में भी दुनिया भारत को ग्रोथ और होप के ब्राइट स्पॉट के रूप में देख रही है। भारत ने पिछले 10-12 साल में अपनी 25 करोड़ आबादी को गरीबी से बाहर निकाला है।
0: প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময়কালে লাইসেন্স রাজ বা কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বেকারত্ব বাড়াতে ভূমিকা রেখেছিল। তার সরকার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। বর্তমান সরকার নিয়মকানুনে যেমন পরিবর্তন করছে, পাশাপাশি নিয়মকানুনের অনুসৃত নীতি বা কাঠামোটিও বদলে দিচ্ছে। শ্রী মোদী বলেন, ভারত সবসময়ই অংশীদারিত্বমূলক ভবিষ্যতের চেতনায় বিশ্বাসী। ঠিক এই কারণে G20 গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালনের সময় ভারত এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ নীতি অনুসরণের উপর গুরুত্ব দিয়েছে। সাম্প্রতিক সময়কালে পৃথিবী উত্থান পতনের সাক্ষী হয়েছে এবং এর মধ্য দিয়ে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট, সেটি হলো প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। অংশীদারিত্বমূলক ভবিষ্যতের চেতনা এবং এর সঙ্গে জড়িত দায়িত্ববোধ 21 শতাব্দীর অনেক সমস্যার মোকাবিলা করতে সাহায্য করে।
1: पिछले कुछ वर्षों में दुनिया ने अनेक उतार चढ़ाव देखे हैं और इन अनुभवों ने एक बात बहुत स्पष्ट कर दी है, कोई चाहे या न चाहे हर देश का भविष्य उसका फ्यूचर एक दूसरे से जुड़ा हुआ ही है। आइसोलेशन में कुछ संभव नहीं है, इसलिए शेयर्ड फ्यूचर्स की ये थीम आज और भी अधिक प्रासंगिक हो गई है और भारत तो हमेशा से इसी भावना को लेकर चला है।
0: নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষকের হাতে আগামী মাসের 5 তারিখে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেবেন। শিক্ষা মন্ত্রক জানিয়েছে, জেলা রাজ্য এবং জাতীয় স্তরে 3 পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষকদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত 48 জন স্কুল শিক্ষক দেশের 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থাকে প্রতিনিধিত্ব করছে। এদের মধ্যে 26 জন পুরুষ এবং 22 জন মহিলা শিক্ষক রয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রীদের বৈঠক হবে। যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক আজ অনুষ্ঠিত হবে এবং ক্রীড়ামন্ত্রীদের বৈঠকটি হবে আগামীকাল। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া 2টি বৈঠকের সভাপতিত্ব করবেন। মন্ত্রকের প্রতিমন্ত্রী রক্ষা খার্সে এতে অংশ নেবেন। যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠকে যুব সম্প্রদায়ের উন্নয়নের এবং ক্ষমতায়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া শিক্ষা, দক্ষতা বিকাশ, উদ্যোক্তা তৈরি এবং সার্বিক কল্যাণ ও সুস্থায়ী উন্নয়নের মতো বিষয়গুলিও আলোচিত হবে। জয়পুরে ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত এবং সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রীদের সভা শেষে জয়পুর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, সুস্থায়ী উন্নয়ন এবং পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সহজতর ভ্রমণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SSB-র সদর দফতরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, SSB-র আগের অনুষ্ঠানগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে যোগ দেননি। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে, এমনকি আনুষ্ঠানিক নথিপত্র পৌঁছানোর আগেই টেলিফোনের মাধ্যমে বিভিন্ন কাজ শেষ হয়ে যাচ্ছে।
2: पहली बार SSB कार्यक्रम में बंगाल के CM को आने का सौभाग्य मिला है। हम तो पुराने CM साहिबा को भी बुलाते थे, वो SSB के कार्यक्रम

0: आना नहीं चाहती। एसएसबी हो, बीएसएफ हो, वो कोई पॉलिटिकल पार्टी या कोई एक सरकार की एजेंसी नहीं है। देश की सीमाओं की सुरक्षा करने वाला बल है। इरिस्पेक्टिव ऑफ पार्टी पॉलिसी, चाहे बंगाल में हो या केंद्र में जो सरकार हो, सभी ने जवानों के साथ आत्मीय रिश्ता रखना चाहिए।
1: সরকার জানিয়েছে সংশোধিত কাঠামোর আওতায় বৃহস্পতিবার পর্যন্ত মোট 29টি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নথিভুক্ত হয়েছে। এই বিনিয়োগগুলি প্রস্তাবিত মোট অর্থমূল্য 48,000 কোটি টাকারও বেশি। তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য ও যোগাযোগ, উৎপাদন শিল্প, ওষুধ শিল্প, ডেটা সেন্টার এবং পরিবহন পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে এই বিনিয়োগগুলি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে বেলা 11টা থেকে অনুষ্ঠানটি শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। মূল অনুষ্ঠান প্রচারের অব্যবহিত পরেই বাংলায় এর সম্প্রচার শোনা যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও ব্রিটেন যৌথ মহড়া, প্রশিক্ষণ এবং ক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 25তম ভারত ব্রিটেন প্রতিরক্ষা পরামর্শদাতা গোষ্ঠীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং ব্রিটিশ প্রতিরক্ষা বিষয়ক পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি জেরেমি প্লিংটন যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে উভয় দেশ ভারত ব্রিটেন ভিশন 2035 এবং 10 বছর মেয়াদী প্রতিরক্ষা শিল্প রোডম্যাপের অধীনে গবেষণা ও উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে শিল্প সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করে। ভারত ও নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে এবং সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতাকে শক্তিশালী করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দেরাদুনে গতকাল ভারত নেপাল যৌথ কর্মী গোষ্ঠীর 14তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলাস্কার প্রত্যন্ত একটি সামরিক বিমানবন্দরে ঘন কুয়াশার মধ্যে অবতরণের জন্য দ্বিতীয়বার প্রচেষ্টায় একটি ছোট বিমান ভেঙে পড়ে 8 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। ইউক্রেনের ক্রিভিরি শহরে একটি শপিং মলে গতকাল রুশ ড্রোন হামলায় 16 জন নিহত এবং 22 জন শিশু সহ 130 জনেরও বেশি আহত হয়েছে। ডিনি প্রোপেট্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান অলেকজান্ডার গঞ্জা জানিয়েছেন 5 জন শিশু সহ গুরুতর আহত 29। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীনাথ BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছে। নতুন দিল্লিতে কোয়ার্টার ফাইনালে ম্যাচে ভারতীয় জুটি চীনের জিয়া ফিয়াং ও ঝ্যাং সুজিয়ানকে 16-21, 21-15, 21-13 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। FIH হকি বিশ্বকাপের অ্যামস্টারডামে ভারতের পুরুষ দল আজ আয়োজক নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের অভিযান শুরু করতে চলেছে। ভারতীয় সময় সন্ধ্যে 7:30 খেলা শুরু হবে। লুসান ডায়মন্ড লিগে ভারতের শীর্ষস্থানীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এই মরশুমে তার সেরা 88.05 মিটার ছুঁড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাঠিরাগের থেকে মাত্র 9 সেন্টিমিটার কম দূরত্ব ছুঁড়েছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময়কালের ঘটনাবলী থেকে একটি স্পষ্ট প্রতীতি, দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক হবে। খবর শেষ হল, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে নানা উদ্বেগ সত্ত্বেও ভারতকে সারা বিশ্বে প্রবৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। গতকাল নয়াদিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে তিনি এই কথা বলেছেন। ভারত প্রবৃদ্ধির দ্বারা অব্যাহত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে এবং সংস্কার বর্তমান সরকারের অঙ্গীকার বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ভারত সর্বদা একা অভিন্ন ভবিষ্যতের চেতনায় বিশ্বাসী। এই কারণেই ভারতের G20 সভাপতিত্বকালে পথনির্দেশক নীতি ছিল এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আধিকারিকদের স্বচ্ছতা এবং সততার মধ্য দিয়ে

কাজ করে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে হবে। গতকাল প্রজ্ঞা ভবনে বিএনটি দপ্তর ও সিপার্ডের উদ্যোগে টিসিএস 2026 ব্যাচের শংসাপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে বিকশিত করতে রাজ্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। রাজ্য সরকারের সঠিক কাজের ফলে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে জিডিপিতে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে এবং উন্নয়নমূলক ভালো কাজের জন্য বিভিন্ন পুরস্কার অর্জন করেছে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত টিসিএস 2026 ব্যাচের 27 জনের হাতে শংসাপত্র তুলে দেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে গতকাল আইটি ভবনে স্মার্ট ট্রেনিং সেন্টারে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে। তিনি বলেন, দ্রুত তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ মাধ্যম। ভুল ও বিভ্রান্তিমূলক তথ্যের দ্রুত জবাব দেওয়ার পাশাপাশি সরকারি উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে সতর্কতার সঙ্গে কন্টেন্ট প্রকাশের উপর গুরুত্ব দেন তিনি। কর্মশালায় বিভিন্ন দপ্তরের নোডাল অফিসাররা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ গ্রাহকদের সুবিধার্থে রাজ্য সরকার বিদ্যুতের বর্ধিত মাশুলের 100% ব্যয়ভার বহন করবে। এই পরিপ্রেক্ষিতে চলতি অর্থ বছরে ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন অনুমোদিত বর্ধিত বিদ্যুৎ মাশুলের 100% অর্থ ভর্তুকির মাধ্যমে রাজ্য সরকার বিদ্যুৎ নিগমকে মিটিয়ে দেবে। বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে গতকাল রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান। বিদ্যুৎ গ্রাহকরা বর্ধিত মাশুল হিসেবে এতদিন যা মিটিয়েছেন তা আগামী সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী 3 মাসে গ্রাহকদের বিদ্যুৎ বিলে তা অ্যাডজাস্ট বা সামঞ্জস্যপূর্ণ করে রাখা হবে বলেও তিনি জানিয়েছেন। এবছর শিক্ষক দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় শিক্ষক সম্মান পেতে চলেছেন রাজ্যের পিএমশ্রী সাবরুম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ রঞ্জন দেবনাথ। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে চলতি বছরের শিক্ষক দিবসে এই অনুষ্ঠান হবে। সারা দেশে 48 জন শিক্ষককে জাতীয় শিক্ষক সম্মানের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে শ্রী দেবনাথ একজন। তিনি বর্তমানে সাবরুমের বিদ্যালয় পরিদর্শক হিসাবেও দায়িত্ব পালন করছেন। ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক জিএস রাও গতকাল উদয়পুরের রাধাকিশোরপুর থানা ও উদয়পুর মহিলা থানা পরিদর্শন করেছেন। তিনি থানাগুলির কাজকর্ম, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি পরিষেবা খতিয়ে দেখেন এবং আধিকারিক ও কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তার সঙ্গে ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার অনির্বাণ দাস সহ অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকরা। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকার উপর গুরুত্ব দেন পুলিশ মহানির্দেশক শ্রী রাও। ত্রয়োদশ রাজ্য বিধানসভার 3 দিনব্যাপী 10ম অধিবেশন আগামী 27 আগস্ট শুরু হবে, চলবে 31 আগস্ট পর্যন্ত। অধ্যক্ষ রামপদ জামাতিয়ার পৌরোহিত্যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়। খোয়াই জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণী সম্পদ মিশন প্রকল্প নিয়ে গতকাল খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রকল্পের মাধ্যমে প্রাণীপালকদের বিভিন্ন সুবিধা, পশু বিমা, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণী সম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। সাবরুমের মনু দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আগামী 1 থেকে 3 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 খো খো প্রতিযোগিতা। বালক ও বালিকা দুই বিভাগে রাজ্যের 8টি জেলা থেকে মোট 16টি দল অংশ নেবে। প্রতিযোগিতা প্রস্তুতি নিয়ে গতকাল সাতচাঁদ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এখন আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগামী 24 তারিখ পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘণ্টায় উত্তর ঊনকোটি ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার পর্যন্ত এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শিখলারক বিশেষ নখায়ুং নতুয়ে সাইমান নামু চুমা বাংলানাব অটল টিঙ্কারিং ল্যাবরক চুবাচুনি শাখা ফান বক্সিনকা মিয়া দিল্লি কতালো হাকতনি কাইনী চিন নখায়ুং বেরামনি স্টার্ট আপ মথানি সামুং চারিনে অফিসাররক রাতেই সংসাফাং সংবাই কক লাম সালাইমাবো মন্ত্রীবক্রক শাখা ভারতনি নখায়ুং বাবায় হায়ুং রাং বক্সিনমানি থাই এঙ্গে

সৌই মানো নখায়ং চেরি নাইমানি বাই বাকসা হুকবার মাল মাতারি মানো খবৈ জুদা জুদা বাবায় চুবাচু তৈ বংরবানো হই নক কবক মূনার খা ব মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা অফিসার রক স্রাই স্রাই তাই কুবুইনি বিশিংতই সামুং তাঙ্গই লুকু রক তাই নাইকল ফাংনি বিশিংতই জাইজর্স নামই তিসানানি নাংনাই মিয়া প্রঘাবন পিএনটি নাইখুংতই সিপার্টনি লুয়াজিমাবাই সংসাজাক টিসিএস নৈ সাই নৈচিদক বেসনি সার্টিফিকেট ইয়াফার্মা পান্ধা অকক ন সাকা ব মন্ত্রী অক্রা হাস্তে ত্রিপুরা ন হামসাজাক ত্রিপুরা স্নাম তিসানাও হাস্তে নাইকল ফাংতই লুকু আদং রকনি বিশিং কথালাই সামুং তাংনানি সাকা ফান বক্সিনকা হাস্তে হাপাংনি সই সামুং তাংজাক তংমা বাইন ত্রিপুরা সালচি সালকা আমচাইনি হাস্তে রকনি বিশিং জিডিপি ও তাবুক উলনৈ থাই তঙ্গ তৈ হামক্রাই রেগজাক সামুং কাহাম তাংমা বাই জুদা জুদা সকাতমানৈ তঙ্গ হুনি বুরসাখা মন্ত্রী অক্রা চং ফেরাং নাহারনাই রকনি সেপনি বাকি হাস্তে হাপাং চং ফেরাংনি চংজাক রাংনি রাও রানো সুপুংনাই আবনো রগি তাকলাই রাং বিশিনি ইলেকট্রিকসিটি রেগুলেটরি কমিশন বাই গসিজাক চংজাক রাংমারি চং ফেরাংনি রাও রা হাস্তে চং ফেরাং নাইকুংনো সুপুংগৈ দনাই চং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ মিয়া তাংনক কতর ককতুমা থুমনাই রকনি মালাইমং পান্ডাও হাস্তে মন্ত্রীসভানি অকক চং মুংনি ককনন সাইখনা রেখা বর্ষাকা অকক চং মুংনি বাকি যত্ত বেরেমনি কচার চিকন কতর বেরেমনি বানিয়া খ্লাইনৈ রক হুকবারতে স্নামখর মথারক আবোবাই হামজাওয়ানো চংজাক চং ফেরাংনি বাকি হাস্তে হাপাং রাং খক সারা সাচি স্নি রোজাক সাচি থাম রাসাইসক রাং দনাই আবনি বাকি হাস্তেনি যত বেরেমনি চং ফেরাংনানাই রক হামক্রাই মাননাই তাং সামুং তাংনাই রকনি বাকি ডিজিটাল সেপনো তৈব লাইতেসা দজাকতে স্রাই স্রাই খ্লাইনানো নাহারৈ তাং মন্ত্রী টিঙ্কু রাইমিয়া ডিজিটাল লেবার চক এপনো চেঙ্গে রেখা আগরতলাও তংনাই তাংনাই খুংবাই সংসাজাক পান্ডা মন্ত্রী মোচাং রাইসাকা ও সাকথার মুংনি নাহার মুংবুবাক অংখা তাং সামুং হামক্রাই তাংবুতাং চা সামুং নো চেরি নাইনা তাই হাস্তে গনাঙ্গৈ তাং সামুং বাই গদাল জাক রকনি বাকি লেবার চক সমানামৈ তিসানা তাকলাই বিসি ফ্রংনাই রকনি সালো রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু বসং ফ্রংনাই রকনি বরম ইয়াফারানো হাস্তেনি পিএম শ্রী সাবরুম গার্লস হায়ার সেকেন্ডারি রংনকনি ফ্রংনাই রঞ্জন দেবনাথ ও সকাত মান্নানি বাকি সাইজাখা দিল্লি কতালনি বিজ্ঞান ভবন সংসার জাগানো অপান্ডা হাকতর গনাঙ্গি খরক ব্রিজি চার ফ্রংনাই রকন ও সকাত ইয়াফার জাগানো ফিলচি থাম হাস্তে বিধানসভানি চি অধিবেশন অ তালনি নৈ চিসনি সালমারিনি সিমি চেংজাগানো আবো তঙ্গানো অ তালনি থামচিসা সালমারি জরা স্পিকার রামপদ্ম জমাতিয়ানি তৈদুলমুংবাই বিজনেস এডভাইজারি কমিটিনি কক নাম সালাইমাব অ কক চংমুংনো নাহারজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচি সালমারি ককতিশালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামচিসনি বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমা খাকামাকক মন কি বাত রহরনানি কবক্ষা হাস্তে হাপাংনি জুদা জুদা নাইখুঙ্গ সোশ্যাল মিডিয়ানি সেপনতৈয়ে মিয়া আইটি ভবনে স্মার্ট ট্রেনিং সেন্টারও ফুরংমুং পান্ডা সংসাজাখা আবনো তৈদুলখা ককথুমতাই হুকমু নাইখুংনি তাংক্রা কিরণ গীতে বর্ষাকা দায়িত্ব ককথুম সগৈরেনা ও সোশ্যাল মিডিয়া কাইসা কাহাম সেপ পান্ডাবো জুদা জুদা নাইখুংনি নোডাল অফিসাররক মানজাখা ত্রিপুরা পুলিশনি বারজা মানজাক দাগিফাং অক্রা জি এস রাও মিয়া উদয়পুরনি রাধাকিশোরপুর থানাতেই উদয়পুর বুড়ি থানাও বেড়াইনাইখা ব থানা রকনি সামুং হুমুং কেরং সেপনি তংহালকতে পুলিশনি সেবরুমা রকনো চেরি নাইখা তে আরনি বারজা মানজাক রকবাই জুদা জুদা বাবৈনতুই ককলাম সালাইকা বিনি লগে আরো মানজাখা গুমতি হাঙ্কর পুলিশ সুপার অনির্বাণ দাসনকবই জুদা জুদা কুচুগাচুকথানি অফিসার রক সাবরুমনি মনু রেমচিনৈ রংনকনি থংখলাও বসকাং সেপ্টেম্বর তালনি পুইলা সালমারিতেই থাম সালমারি সংসার জাগানো হাস্তে বেরেমনি উমর চিসনি বিশিনি খুকু বাতাইলাইমং চলাতে বুড়ি বদল হাস্তিনি কাইচার হাঙ্কনি বদল চিদক বাতাইলাইমাবো মানজাগানো অ বাতাইলাইমংনি যুগালিমংনতৈ মিয়া সাতচাট পঞ্চায়েত সমিতি হল যুগালিমংনি পান্ডা সংসার জাখা আবনতৈ দুলখা দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদনি কাসকুয়করা দীপক দত্ত ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ব্রিরকনি লীগ ফুটবল বাতাইলাইমাবো জম্পুইজলা প্লে সেন্টার কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসাজাক থংলাইমাবো জম্পুইজলা প্লে সেন্টার বাবুকজা গোলনি ফেরবাই তিলকা মাঝি এথলেটিক্স ক্লাবনো মেচেনখা তাবুক নবার টিবানি ককতুমা ভারতনি নবার টিবার নাইখুংনি বখাকতৈ সালচি সালকা হাস্তে রগ বুসকাং নৈচি ব্রী সালমারি জরা কবাং ওয়াতৈ ওয়াউই মানু হনি হজাক মুং রেজাখা বুসকাং দাম নৈচি ব্রী অ সালচি উনকৌটি তৈ ধলাই হাঙ্কর কবাং ওয়াতৈ।

0: অভিমান হনে হজাক মং রেখা নবাদী বা নাইখং তিনি সালনি সাকানি তুমারি থামচি বা ডিগ্রি সেলসিয়াস গানাগিনি টঙ্গইমানো তিনি আইচক বোখাগো খামানি তুমারি টংমানি নৈচিতক ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জোড়াতেই অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতে ব্রৈজি বাও
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর, আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং শ্যামলী দাস।

শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন। এবারের শিল্পী শ্যামলী দাস এবং শ্রীকুমার চট্টোপাধ্যায়।

এতক্ষণ শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং শ্যামলী দাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং প্রভাতী সংবাদ উত্তর পূর্বাঞ্চলের শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: Ne takım?
1: Delili kendisi. সমাচার প্রভাত প্রভাতী সংবাদ এবং উত্তর পূর্বাঞ্চল শ্রীলঙ্কান্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী উজ্জ্বল নন্দী।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনান হল আকাশ মানে কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। কম্প্যাক্ট ডিস্কে শুনবেন লোকগীতি বেলা 12:05। অনুষ্ঠানে আজকে শিল্পী হলেন অনুপ ঘোষাল। বেলা 12:30 মনের মতো গান, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি প্রচারিত হবে বেলা 1:05। অনুষ্ঠানে আজ শুনবেন প্রফুল্ল ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ভক্তিমূলক গানের অনুষ্ঠানে আজকের শিল্পী গুলাম আলী প্রচারিত হবে বেলা 1:40। লঘু যন্ত্রসঙ্গীতের আসর বেলা 2:15। দুটো বেজে 30 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনবেন পা ছবির গান। সংবাদ বেলা 1:00 এবং বিকেল 3:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বেলা 2:00 এবং বিকেল 3:05 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

কৃষক ভাইদের জন্য আসর ফার্ম এন্ড হোম প্রচারিত হবে সন্ধ্যে ৬টায় ৬:৩০। কিষাণবাণী অনুষ্ঠানে শুনবেন কৃষি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা। ৬টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। নানান সাদের গানের অনুষ্ঠান রামধুনু প্রচারিত হবে ৮:০৫। ৮:৩০ লোকগীতি শিল্পী সঞ্জিত মণ্ডল। পুরনো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চির নতুন প্রচারিত হবে রাত

9:15, 9:35 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসরে শুনবেন সেতার বাদন, শিল্পী উস্তাদ ইমরাত খান, রাগ মালকোষ এবং মধুবন্তী, অতুল প্রসাদী গান। রাত 10:10 শিল্পী সুমনা রায়। এবারে সংবাদ শুনতে 7:25 এবং রাত 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9:00 এবং রাত 10:20 ওয়ার্ল্ড নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাস শহর কেন্দ্র থেকে। আমাদের প্রথম পরিবেশনা লোকগীতি, শিল্পী অনুপ ঘোষাল।

আসে, ঠোঁটের কোণে মুচকি হাসি, লজ্জা শরম নাই কিল তোর ডর, লজ্জা শরম নাই কিল তোর ডর।

টলটলায়, আমার গোসাই রেনি দেখছো খাজুর গাছতলায়, ও আমার গোসাই রেনি দেখছো খাজুর গাছতলায়, গোসাই শিষ্য বাড়ি যায় উকি মাইরা চায়,

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন অনুপ ঘোষাল। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জ। শ্রোতাবন্ধুরা এবারে শুনুন মনের মতো গান।

আকাশ মানে কৈলাসহর, স্টুডিও ঘড়িতে এখন সময় বেলা 12:59 সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতাবন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। প্রথম গানখানি শুনুন প্রফুল্ল ছবি থেকে। গানখানিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মান্না দে।

গান খানি শুনলেন শিল্পী মান্নাদের কণ্ঠে। এবারের গান খানি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিষবৃক্ষ ছবি থেকে।

প্রথমে ছবি প্রফুল্ল এবং পরে বৃষ বিক্ষণ। ছবি থেকে শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গাওয়া গান। আকাশ মানে কৈলা শহর, এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: শিক্ষা চার বছরের কম বয়সী শিশুদের জন্য ক্লোরোফেনারামিন ম্যালিয়েট এবং ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড যুক্ত সমস্ত ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধের উৎপাদন বিক্রি ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ি শুকনায় গোর্খা জনমুক্তি মোর্চা জিএনএলএফ সহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন। মুখ্যমন্ত্রীও বৈঠকে উপস্থিত রয়েছেন। ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটন মন্ত্রীরা জয়পুর ঘোষণাপত্রে সহমত পোষণ করেছেন। বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে 20,000-এরও বেশি পাকিস্তানের নাগরিক বিতাড়িত। ভারতের ত্রিশাচলী ও গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। 22 জন ভারতীয় নাবিক সহ দুটি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারত সোমালিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। ছিনতাই হওয়া এমটি শিবুতে 16 জন এবং এমভি লুতুফে 6 জন ভারতীয় নাবিক ছিলেন। সশস্ত্র জলদস্যুরা ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে আলাদা আলাদা ঘটনায় এই জাহাজ দুটি ছিনতাই করে। কেনিয়ার ভারতীয় হাইকমিশন সামাজিক মাধ্যমে জানিয়েছে সব ভারতীয় নাবিক নিরাপদেই আছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, ভারত তার নাবিকদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, পাশাপাশি বিষয়টি সোমালিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে বলে তিনি জানান।
1: As we have said this time and again, and I would like to reiterate, the welfare and safety of our seafaring community is a matter which we take very seriously and we attach very high priority to this subject. Having said that, whenever there's an issue with our seafarer community, with our seamen, we take it up with relevant authorities.
0: সরকার আর 4 বছরের কম বয়সী শিশুদের জন্য ক্লোরোফেনারামিন ম্যালিয়েট এবং ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড যুক্ত সমস্ত ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধের উৎপাদন বিক্রি ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 4 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সরকার ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে এই ধরনের ওষুধের লেবেল, প্যাকেজ ইনসার্ট এবং প্রচারমূলক সামগ্রীতে স্পষ্টভাবে লিখতে হবে 4 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ফিক্সড ডোজ কম্বিনেশন ব্যবহার করা যাবে না। পাহাড়ের স্থায়ী সমস্যার সমাধানে শিলিগুড়িতে পাহাড়ের নেতাদের নিয়ে শনিবার আলোচনায় বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিংয়ের নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি সমস্যার সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। এদিন আলোচনা শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, সমস্যা সমাধানে সংবিধান থেকে যা করার তা করা হবে। নতুন কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক নেতৃত্বকেও অন্তর্ভুক্ত করা হবে। পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এই কমিটি কাজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার সরকারের কাছে সংস্কার কোনো বাধ্যবাধকতা নয়, এটি এক অঙ্গীকার ও দৃঢ় প্রত্যয়। সরকারের গৃহীত নীতিগুলি জনকল্যাণমুখী, উন্নয়ন ও সহায়ক ও উন্নয়নমুখী। নতুন দিল্লিতে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে গত সন্ধ্যায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সংস্কারের জন্য একটি সুস্পষ্ট কর্ম পরিকল্পনা তৈরি করেছে, যেখানে প্রশাসনিক স্তরে সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে ভারত নীতিগত পর্যায়ে পরবর্তী প্রজন্মের সংস্কার বাস্তবায়ন করছে। শুধুমাত্র নিয়মের পরিবর্তনই করছে না, এর পেছনে মূল চিন্তাধারাকেও বদলে দেয়া হচ্ছে বলে তিনি জানান।
2: ম্যানুফ্যাকচারিং, টেকনোলজি আর ইনোভেশন, মানে এসে 7 সেক্টরস কি বাত কি জিন পর ভারত কা আজ বহুত জ্যাদা ফোকাস হ্যায়। আর ইসলিয়ে ভারত আজ পলিসি লেভেল পর নেক জেনারেশন রিফর্মস কর রহা হ্যায়, তাকি হামারা ফিউচার সুরক্ষিত হো। গভর্নেন্স পর রিফর্মস কর রহা হ্যায়, ইজ অফ লিভিং কে লিয়ে রিফর্মস কর রহা হ্যায়, কি রিফর্মস হামারে লিয়ে কম্পালসন নহি হ্যায়, ইয়ে হামারা কমিটমেন্ট হ্যায়, ইয়ে হামারা কনভিকশন হ্যায়।
0: নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষকদের হাতে আগামী মাসের 5 তারিখে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে 3 স্তরের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষকদের নির্বাচন করা

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। 22 জন ভারতীয় নাবিক সহ দুটি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারত সোমালিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে।

0: হয়েছে। এই অনুষ্ঠান দূরদর্শন এবং শিক্ষা মন্ত্রকের স্বয়ংপ্রভা চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। জয়পুরে ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত এবং সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রীদের সভা শেষে জয়পুর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়ন, দক্ষতা বিকাশ ও সহজতর ভ্রমণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত বা উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে গ্রাম শহর সব ক্ষেত্রেই পর্যটনের বিস্তার অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। কেন্দ্র যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ ব্রিক গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে অবস্থিত ঐতিহাসিক থোটলাকোন্ডা বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানটি পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটি প্রাচীন বৌদ্ধ নিদর্শনগুলির মধ্যে মহাস্তূপ, ধ্যান কেন্দ্র ইত্যাদি ঘুরে দেখেন। এছাড়া এক পের মা কে নাম অভিযানের অংশ হিসেবে ডক্টর মান্ডাভিয়া থোটলাকোন্ডা একটি গাছের চারাও রোপণ করেন। ঝাড়খণ্ডের রামগঞ্জ জেলার বারবাকানা ওপি অঞ্চলে হেলালে মাছিন্ন মস্তিকা সিমেন্ট অ্যান্ড স্টিল পাওয়ার প্ল্যান্টে টারবাইনে বিশাল বিস্ফোরণের ঘটনায় বড় ধরনের আগুন লাগে। ঘটনাস্থলেই তিনজন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়, অপর একজন গুরুতর আহত। প্রাথমিকভাবে জানা গেছে, প্রচণ্ড উত্তাপের কারণে প্রকল্পটির সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, যার ফলে টারবাইনটি দ্রুত ঘুরতে থাকে এবং বিস্ফোরণ ঘটে। তেলেঙ্গানা যযাদ্রি ভুবনগিরি জেলার পচমপল্লী মণ্ডলের ধোতি গুদেম গ্রামে হাজিরো ল্যাবস প্রাইভেট লিমিটেডের কারখানায় গতরাতে আচমকা একটি কেমিক্যাল রিয়্যাক্টর বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত আরও 9 শ্রমিক। বিস্ফোরণের ফলে কারখানাটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তানের জাতীয় সংসদে পেশ করা তথ্যে প্রকাশ পেয়েছে, চলতি বছরের 1 মার্চ থেকে 13 জুলাই পর্যন্ত 20,000-এরও বেশি পাকিস্তানের নাগরিক ভিক্ষা চাওয়া, অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে বিতাড়িত হয়েছে। পাকিস্তানের মাদক নিয়ন্ত্রণ মন্ত্রকের পেশ করা তথ্য অনুযায়ী, সৌদি আরব থেকে সর্বোচ্চ 15,500, সংযুক্ত আরব আমিরশাহী থেকে 3,803 জন, ওমান থেকে 1,606 জন, বাহরিন থেকে 521 জন, কাতার থেকে 429 এবং কুয়েত থেকে 97 জন পাকিস্তানিকে ভিক্ষাবৃত্তি, বেআইনি অনুপ্রবেশ, মাদক সংক্রান্ত অপরাধ, ভিসা লঙ্ঘন সহ অন্যান্য অপরাধের অভিযোগে বিতাড়িত করা হয়েছে। কানাডার আলবার্ট প্রদেশে একটি গুরুদুয়ারে ভোরের প্রার্থনা চলাকালীন এক ব্যক্তি ছুরিকাঘাতে 2 জন আহত হয়েছেন। এডমন্টনের উত্তর পূর্বে অবস্থিত নানকাসার গুরুদুয়ার গুরশিখ মন্দিরে ভোর 5টার কিছু পরে এই ঘটনাটি ঘটে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেদেশে নির্বাচনের সচিত্র পরিচয়পত্র এবং নাগরিকত্ব প্রমাণপত্র বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন। এই বিষয়টি তার নির্বাচনী প্রচারেও তুলে ধরা হবে, পাশাপাশি আগামী নভেম্বর মাসে মার্কিন কংগ্রেসেও পেশ করা হবে বলে তিনি জানান। বিডাব্লিউএ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ভারতের মহিলা ডাবলস জুটি তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে চীনের শীর্ষ বাছাই লিউ সেং শু ও তান নিং এর মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। 22 জন ভারতীয় নাবিক সহ 2টি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারত সোমালিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে মধ্যস্থতাকারী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এই সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেন। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.1।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন গজল, শিল্পী ছিলেন গুলাম আলী। আকাশ বাণী কৈলা শহর, স্টুডিও ঘড়িতে এখন সময় বেলা 1:59 মিনিটে 55 সেকেন্ড। সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

লোকযন্ত্র সঙ্গীতের আসর এখানে শেষ হল। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা বন্ধুরা, আমাদের সবশেষ নিবেদন, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনুন পাঁচ ছবির গান, প্রথম শিল্পী শিল্পা রাও।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনলেন পা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, এবারে সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ, এরপরে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী।

0: श्रोताओं, ये गीत आपने सुना फिल्म देवरा से, आवाज शिल्पा राव की थी।
1: এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সন্ধে 6টায় শুনবেন ঘর গৃহস্থী অনুষ্ঠান, এরপর কিষাণ বাণী। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 7টায়, 7:35। প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 8:05। সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান রামধনু 8:30। লোকগীতি 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। পুরনো দিনের হিন্দি ছবির গানের অনুষ্ঠান চির নতুন 9:15। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে। 10:10 অতুল প্রসাদের গান। 10:20 ইংরেজি সংবাদ বিশ্ব সংবাদ ইংরেজিতে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এবং 10:30 জানিয়ে দেওয়া হবে পরবর্তী দিনের অধিবেশনের অনুষ্ঠান সূচি সম্পর্কে। 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

0: নমস্কার দাদা, আপনার নামটা হইবা?
1: প্রিয়তোষনাথ।
0: আচ্ছা, কতদিন ধরে আপনি কৃষির লগে যুক্ত আছেন?
1: আমি কৃষি সঙ্গে যুক্ত আছি 15-16 বছর।
0: 15-16 বছর। তো আপনার যে কচুর যে ক্ষেতটা আমি দেখছি, খুব সুন্দর কচুর ক্ষেত। তো কচুর পাশাপাশি আমরা তখন বর্ষার মৌসুম চলে, তা আপনি আর কি তাকিতা লাগাইছেন?
1: কচুর সঙ্গে আমার কিছু আছে, বেগুন আছে।
0: আচ্ছা, 6 মাসই
1: না, 12 মাসই বেগুন।
0: 12 মাসই। আর এই কচুর গাছটা আমরা যদি কেউ সঠিক সময়ে যদি কেউ চাষ করতাম যাই, তাহলে আমরা কোন সময় করতে হইব?
1: অগ্রাণী মাসে দিকে লাগানি লাগবো আর কি।
0: অগ্রাণী মাস। তো প্রথমে আমরা জমিটারে কিরকম ভাবে তৈরি করতে পারি?
1: অ্যাকচুয়ালি আমি তো জমিটা কিভাবে তৈরি করছি আমি এটাই বলি।
0: হ্যাঁ, আপনারটাই শুনুন।
1: তো প্রথম ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে দিছি। চাষ করার পরে গোফর ফলানো হয়েছে। গোফর ধরুন আর
0: কচুর যে আপনার বীজ যেটা, আপনার যেকোনো চাষ আমরা করতে গেলে সবের আগে আমরা দরকার হইলো বীজের। তাহলে আমরা বীজটা কোন জায়গার থেকে সংগ্রহ করছেন?
1: কচু অ্যাকচুয়ালি বীজ বলতে এটা চারা গাছ থাকে। তো চারা গাছটা প্রত্যেক বছর আমরা কি করি, একটা কচু হওয়ার পরে, কচু বিক্রি হওয়ার পরে কিছুটা ফসল রেখা দিই চারার লাগি।
0: আচ্ছা,
1: এই ফসলটা রেখে সেটা পরবর্তী সময় যখন অন্য ক্ষেতে লাগাইম, তখন ওইখান থেকে সেটা এটা মানে আমরা কৃষির বাসায় বলা হয় যে এটা মানে চারা গাছ বা জিয়ানা, কচুর জিয়ানা।
0: আচ্ছা,
1: তো জিয়ানা টেনে সেটা এটার নিচের কিছু পরশনটা খাইটা, ওপরে পাতাগুলা খাইটা সিরা, তারপর নিচের রোয়া হয় আর কি।
0: আচ্ছা, এই যে জিয়ানা যেটা কইলা,
1: জিয়ানা
0: এটা মানে কি রকম জিনিসটা, কি রকম হয় বা গাছে এটা কি রকম হয়?
1: তো আমরা রাস্তাঘাটে দেখি না কচু গাছ দে, ছোট ছোট কচু গাছগুলো,
0: কচুরি পেনা
1: না, কচুর পেনা না, কচু, রাস্তা সাইডে তো কচু গাছ থাকে এরকম ছোট ছোট, এটা বড় বড় হইলে হবে না।
0: তাহলে এই যে আপনার বড় আর ছোটর কথা কইতাছেন, আপনার কচু গাছ যখন লাগাই লিলা, তখন এই ছোট গাছ কি আবার উঠবো?
1: হ্যাঁ, ছোট গাছটা আবার বড় হয়ে যাবে, বড় হয়ে কি করবে আরো আরো অনেকগুলা চারা গাছ দিবে।
0: মানে একটা গাছের থেকে অনেকগুলা চারা বাইর হয় কচুতে,
1: কচুতে
0: ওই যে চারাটা আপনার বাইরে ওই চারাটারে আপনি ওই

0: আলাদা জমিতে নিয়ে,
1: হ্যাঁ আলাদা জমিতে নিয়ে
0: নিয়ে রাখো।
1: অ্যাকচুয়ালি কি হয়, কচু থেকে লতা বের হয়। লতারা যদি না কাটেন তাহলে এই লতার থেকে আবার চারা গাছ হবে।
0: আচ্ছা,
1: আমরা কিছু কিছু প্রথম লতা বিক্রি করি, লতা বিক্রি থেকেও ভালো একটা পয়সা ইনকাম করা যায়। তারপর লাস্টের দিকে যখন আর লতা কাটা হয় না, তখন কচুটা তুলে নেওয়া হয়, কিন্তু ওই লতা গুলার কিছু কিছু পর্শন থেকে থাকে, এটা থেকে চারা গাছটা তৈরি হয়।
0: তাহলে আপনার কাছে আজকে জানবো যে আমরা একটা জিনিস জানলাম যে যদি আমরা লতাটা যদি ভালো করে বাজার মানে না কাটি, তাহলে আপনার পরবর্তী সময়ে আর কচুটা ভালো হইতো না। তাহলে আপনার যখন আপনি কচু গাছ যখন ক্ষেতে রোপণ করবেন, যেমন এই জমির থেকে আপনি চারাটা নিয়ে তো অন্য জমিতে
1: রাখেন,
0: এটা কেমন দিনের চারাটা আপনি অন্য জমিতে রাখেন?
1: এটা অনেক দিন, এটা কোনো অসুবিধা হয় না।
0: যেমন
1: আমার জমিটা ঠিক করার পরে ওই তো এদিকে খাটাই সেটা বড় জোরে এক দিন মাইজে রাখুন যাবো।
0: আচ্ছা,
1: খাটার পরে নিয়ে আবার এখানে রয়ে দেওয়া লাগবো।
0: সার
1: গুলা অল্প অল্প দেওয়া হয়, যেমন ইউরিয়া আছে, হঠাৎ বৃষ্টি দেওয়া হইলো তো অল্প অল্প কিছুটা ছিটা দেওয়া হইলো আর কি। এ থেকে তো লতা থাকলে লতাটা
0: এই যে ছয়টা মাস আপনার গাছটারে তো নিশ্চয়ই যত্ন করতে লাগে।
1: যত্ন করতে লাগে,
0: এটা কিরকম ভাবে যত্ন করতে লাগছে?
1: তো প্রথম দিকে রোয়ার পরে জল দেওয়া হইলো, গাছটা জিয়া গেছে, যাওয়ার পরে এরপরে কয়দিন পরে কোর দেওয়া হয়, আবার জল দিই, আবার ঘাস হয়, আবার কুর, এইভাবে কন্টিনিউস হতে দেখায়। মোটামুটি 4-5 বার কুর দইব আর ঘাস টাস হইব। এরপরে কিছুটা যেমন ধরেন বোঝা গেলে জানা গরমের মরশুম ফিরে আসে গা, তাই এই মরশুমে তখন ঘাস একসাথে এই গোপর টুপর সবগুলো আবার হুইল টুইল একখানো মিসকার করে সেটা তখন মেইন খানি দেওয়া হয়ে যাক আর কি।
0: আচ্ছা, এই যে মেইন খাওন যে কইলেন, গাছের মেইন খাওন বলতে কি ধরনের খাওন দেওয়া হয়?
1: মেইন খাওয়ানো বলতে প্রথম তো সারা গাছটা যে থাকবার লাগে কিছু গুফর টুফর দিয়ে সেটা রোয়া হয়, তারপর এমন এক খানি দোয়াইব যাতে এরপরে আর কোনো সময় গাছরে আর খানি দোয়াত না। এই খানি দেওয়ার পরই 5-6 মাস বা 7-8 মাস যতদিনই থাকুক এই খানির উপরে ডিপেন্ড করবো।
0: এই যে খাওয়ানটা, এটা কি কি মিলাইয়া মিলাইয়া দেওয়া হয় না এক ধরনের খাওয়ানি তারে দেওয়া
1: না? মিলানি হয়, মিলানি বলতে যেমন ধরেন খৈল থাকবো, গোবর থাকবো, আর কিছু পরিমাণ ধরেন এসপি থাকবো, এসএসপি যেটা রাখো এরকম, তারপরে ইউরিয়া থাকবো, পটাশ থাকবো,
0: সবগুলা মিলানি।
1: হ্যাঁ, সবগুলো মিলে একটা পরিমাপ আছে।
0: আচ্ছা, তো মোটামুটি আপনার এখানে জায়গার পরিমাণ কেমন?
1: এখানে ধরেন জায়গা হবে 10 শতক।
0: 10 শতক, তো 10 শতকের লেগে আপনি কি কি পরিমাণ ইয়ে দিছেন, কতটুক কতটুক সার দিছেন?
1: সার দিছি গোবর ধরেন এখানে 20 বার, মানে 20 বার বলতে কি 40 টুকরি আর কি। আর কোয়েল দিছি এখানে আমি ধরেন 50 কেজি।
0: আচ্ছা,
1: আর এসএসপি যেটা এসপি এটা দিছি 50 কেজি।
0: আচ্ছা,
1: আর ইউরিয়া আর পটাশ, ইউরিয়া দিছি ধরেন 5 কেজি আর পটাশ এর 3 কেজি মতন হইব।
0: এগুলা মিলে কি একসঙ্গে আপনি জমিতে গুড়ায় গুড়ায় দিয়া দিছেন নাকি এগুলো পচাইতে লাগছে?
1: না, পচানো লাগছে না, তো না আগের দিন মিশাইছি আর পরের দিনে কত দিয়া দিছে আর কি।
0: আগের দিন মিশিয়ে পরের দিন দিলে মানে গাছের ক্ষেত্রে এটা কোনো অসুবিধা করছে না?
1: না, আগের দিন মিশানোর পরে যখন পুরো খাওয়ানটা যখন এইটার ভিতরে একটা বিক্রিয়া হয়
0: লতাটা কবে থেকে ছাড়া শুরু করে?
1: লতাটা ধরেন এরকম ফাল্গুনের লাস্ট দিকে বা চৈত্র
0: চৈত্র চৈত্র মাসের দিকে লতা ছাড়া আরম্ভ করে। আপনার গাছ এখন লতা ছাড়া আরম্ভ করছে?
1: হ্যাঁ, লতা ছাড়া আরম্ভ করছে।
0: তো মোটামুটি আপনার এখানে তো গাছের পরিমাণ অনেক।
1: হ্যাঁ হ্যাঁ,
0: কতটা হইব পরিমাণ?
1: এখানে ধরেন প্রায় 900 গাছ আছে।
0: 900 গাছ, তো ওখানে যে আপনার লতা ছাড়া আরম্ভ করছে, আপনি সপ্তাহে কয়বার পারুন?
1: সপ্তাহে একবারই লতা কাটা হয়,
0: এর বেশি না।
1: এর বেশি না।
0: তো মোটামুটি কতটুকু পরিমাণ?
1: ধরেন সপ্তাহে আমার থেকে।

0: 35 কেজি উঠে লতা
1: উঠে। তারপরে এটা কোন বাজারে বাজারজাত করি?
0: এটা আমরা গ্রামের বাজারে আছে, তিলতুই বাজার এটার নাম। এই বাজারে বাজারজাত করি।
1: নিশ্চয়ই পাইকারি দিলেন?
0: হ্যাঁ পাইকারি।
1: তো পাইকারি আপনার কিরকম যায়?
0: এখন ধরেন আমার পাইকারি আছে, এখন 70 টাকা কেজি বিক্রি করি
1: পাইকারি।
0: হ্যাঁ পাইকারি।
1: তো মোটামুটি তাহলে আমরা দেখলাম যে কচু যদি আমরা কেউ লাগাইতে চাই তো 4 মাসের পর থেকে আমরা একটা লতা থেকে একটা ভালো রোজগার আমরা পাইতে পারি। আচ্ছা, তো লতাটা আপনার চলবে কতদিন পর্যন্ত?
0: লতাটা ধরেন ধরার পর থেকে প্রায় 4 মাস মতন লতা বিক্রি করা যায়। এরপরে কচুটা মুড়া হয়ে যায়, মানে কচুটা বড় হয়ে যায়।
1: তা আপনারা যে কচুটা যে মুড়া হয়ে যায় আপনারা কেমনে বুঝেন যে আমার কচুটা এখন মুড়ার দিকে পরিণত হয়ে যেতেছে? গিয়া
0: অলরেডি কি নিচের যে পশনটা আছে, নিচের পশনটা উপরে ডাগা আছে, ডাগা দিয়ে ভেঙে ভেঙে সেটা দেখবেন মানে মুড়া অলরেডি দেখা যেতেছে, আধা বা এক হাত দেখা যাবে মুড়াটি।
1: গাছগুলি মরণের ভাব আয়নি না?
0: না, কে তো যদি অপর্যাপ্ত পরিমাণে বল থাকে তাহলে গাছগুলা মরার ই হয় না, আর যদি বল কম থাকে তাহলে দেখবেন পাতাগুলা অন্য কালারটা ধরে লিব।
1: আচ্ছা, তখন বুঝছেন যে আমার লতাটা মানে গাছটা পরিণত হয়েছে।
0: গাছটা পরিণত হয়েছে।
1: তো যখন পরিণত হয় তখন আপনার যেমন 900 গাছ আছে না, 900 গাছ তো একসঙ্গে পরিণত হইব?
0: একসঙ্গে না, কিছুটা কেতার তো সব সাইড এক সমান হয় না গাছ, কিছুটা বড় ছোট হয়। যেমন 900 মাঝে ধরেন 700 একটা মেচুরিটি হইব, আর আবার 200 থাকবো, এর মাঝে কিছু নষ্ট হইব গাছ।
1: আচ্ছা,
0: ধরেন আরো এখানে 50-60টা গাছ নষ্ট হয়ে যাবো গা।
1: আচ্ছা,
0: ওই 700 বিক্রি করতে করতে একবার দেখবেন বাকি যেটি আছে এটিও মনে একটা মেচুরিটি।
1: তো মোটামুটি আপনার আপনি কবে নাগাদ এটার বাজারজাত করতে পারুন?
0: এখন চলে
1: রূপপোকার আক্রমণ
0: বলতে গত বছর আমি মানে দেখছি যেটা একটা দশার আক্রমণ হয়েছিল, অতিরিক্ত বৃষ্টি দিছিল, একটা দশা হয়েছিল। তো এটা এজেন্সি থেকে ওষুধ এনে সেটা দশার ওষুধ দিয়ে দিছি, মনে রেখা যায় গেছে।
1: এমনিতে আপনার কচুর মধ্যে এমনি কোনো আপনার ওই যে আপনি যেটা কইলা চারার একটা নাম যে কইলা,
0: জিয়ানা যেটা,
1: জিয়ানা যেটা, এটা কি ওই তখন কি এটা বাইর হয় না আপনার পরবর্তী সময়ে লতা কাটা বন্ধ হইলে পরে এটা বাইর
0: হয়? পরবর্তী পর্যায়ে কি হয় যে কচুটা যখন আমার ওই জায়গা মেচুরিটি ওই জায়গা, তখন যে লতাগুলা বাইর হয় এগুলো লতাগুলা সুন্দর না।
1: আচ্ছা,
0: তখন কি হলো যে আমি তো কিছুদিন পরে কচু বিচ্ছিল ইমু, তাহলে এই লতাটিও খাটি না, দেখা যায় যে এই লতাগুলো গাছে পরিণত হয়ে যায়। আর আমি আমার কচুটা ঠিক অন থেকে তুললে নিয়ে সেটা বিক্রি করলাম, আর যে জিয়ানাগুলো আছে তখন জিয়ানাগুলা কি হয় যে মাটির সঙ্গে
1: এটার কারণ কি যে আমার কচু যদি এই জায়গাতে থাকে, হ্যাঁ কচু ওইখান থেকে বিক্রি করছি, আমার জিয়ানাটারও এখানে রাখলাম, তো কে লিখে আমার এখান থেকে এটার আলাদা করে সরাই তুইব?
0: এক নম্বর কথা হচ্ছে যে প্রথম এক বছর ওটোটে এক কাতো দুইবার হয় না, দুইবার চাষ করলে কচুটা খুব পরিমাণে বল খায়
1: মানে।
0: আর আরেকটা হচ্ছে যখন গাছগুলো উঠবো তখন তো এটার কোনো লাইন নাই, হ্যাঁ এলোপাতারে যে যেদিকে পারে দিকে, যে সারাটাই যেদিকে ফলে দিকে উঠলো, তখন আরেকটা কেতে নিয়ে রইলে কি হয় যে একটা লাইন থাকবো, এই লাইন বরাবর যায় বা কেতে খাস করতে গিয়ে সুবিধা দিব, এই কারণে থেকে সরানি লাগে আর কি।
1: এই যে আপনি যে বলের কথা কইলা যে এটা যদি এখানে রাখি তো এটা বল পাইতো না, কিন্তু এখানে তো নিশ্চয়ই আপনি এই জমিটারে খালি রাখতা না, কিছু না কিছু দিবেন, তো এই ক্ষেত্রে আপনি বলটা আবার জমিতে কেমনে আনবা?
0: তখন মানে কেটার যেটা রাখো যে আমরা ফেখানি হয় আর কি, জল দেয় যদি ফেখাই বা রইলেও সারবো, বা একবার যদি ফেখানি জায়গা তাহলে সারবো আবার জায়গা থেকে আর কি।
1: তাহলে আপনার কাছ থেকে আমরা একটা আলাদা জিনিস জানলাম যে কচুর জমির মধ্যে যদি আপনার পরবর্তী সময়ে এটার আবার কাদা দিয়া মাইখা মানে প্যাক হয়, তৈলে জমির আবার পুনরায় এটার মধ্যে উর্বরতা শক্তিটা বৃদ্ধি পায়। এই কারণে একবার জমিতে

0: কচু করার পরে এটা অন্য জমিতে সরাইয়া নিতে লাগে, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। আর অন্যান্য ফসলের তুলনায় আপনার এই কচু ক্ষেতের জমিতে আপনার রোগ পোকাটাও কম, তারপরে আপনার নিড়ানি বাছানি অন্যটার তুলনায় তো একটু কম দিতে লাগে। তো পরিশ্রমটা আমরা দেখতেছি যে কচুর ক্ষেতের মধ্যে অনেক মানে কম হইতে লাগে। আর বাজারজাত করার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি? না
1: না, বাজারজাত করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। সবচেয়ে বড় জিনিস হয়েছে আমরা কৃষকের ক্ষেত্রে কচু চাষটা উপযুক্ত কোন কারণে, যে কোনো ফসলের ক্ষেত্রে কিন্তু মাইর আছে, কিন্তু কচুর ক্ষেত্রে হয়েছে মানে মাইর জিনিসটা কম, একদম কমই মাইর, মানে যদিও মাইর দেয় অন্তত আসল থেকেও বেশি দেওয়া যাবো।
0: আপনার সঙ্গে কথা কইয়ে খুব ভালো লাগলো, শুভেচ্ছা রইল আপনার কচু ক্ষেতের, বা আমরা কৃষক ভাইরার কাছে কইমু যে যারা কচু করেন নাই তারা যেন আগামীতে অন্যান্য সবজির পাশাপাশি এক টুকরা হইলেও যাতে কচু ক্ষেত করেন, যেটার মাধ্যমে মানুষ বেশি অর্থ রোজগার করা যায়। তো আপনারে অনেক অনেক ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ।
2: আগামী 23 আগস্ট সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32-34 ডিগ্রি এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা 95% এবং 60% হইতে পারে বা থাকতে পারে। মাটির আর্দ্রতা অপর্যাপ্ত হইলে ভোরবেলা বা সন্ধ্যার দিকে সেচের ব্যবস্থা করতে হইব। প্রয়োজন ছাড়া জমিতে, বিশেষ করিয়া নিচু জমিতে সেচের ব্যবস্থা থাকিয়া বিরত থাকা প্রয়োজন। হঠাৎ বৃষ্টিপাতের সময় অতিরিক্ত জল দ্রুত নিষ্কাশনের লাগিয়া ফসলের জমিতে যথাযথ নিষ্কাশন নালা বা ব্যবস্থা রাখা লাগবে। শাকসবজি, ফল এবং বাগানের ফসলের ক্ষেত্রে মাটির আর্দ্রতা ধরিয়া রাখতে হইব। এই ক্ষেত্রে আপনারা মালচিং ব্যবহার করতে পারেন। আমরা আশপাশে যে কচুরিপানা আছে বা বিভিন্ন গাছের ফাতা পোতা দিয়া গাছের গোড়া ঢাকিয়া দেওয়া উচিত। মাটির তাপমাত্রা কমাইতে এবং আগাছা দমন করতে মালচিং পদ্ধতিও আপনারা ব্যবহার করতে পারবা। অস্বস্তিকর গরম এবং আর্দ্রতার প্রভাবে দুধেল পশু এবং মুরগির মধ্যে দেখা দিতে পারে। দুধেল পশু দিনের বেলায় গড়ে বান্ধিয়া রাখতে হইব এবং মুরগির ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা করা প্রয়োজন। ধানের শীষ গঠন এবং থুর আশা পর্যায়ে এই দুইটি ধাপেই জলের চাহিদা বেশি থাকে। এর লাগিয়া এই সময় জমিতে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা একান্ত প্রয়োজন। জমির অবস্থা এবং জলের যোগান অনুযায়ী জমিতে প্রায় 2-5 সেন্টিমিটার জলের স্তর ধরিয়া রাখতে হইব। দীর্ঘ সময় ধরিয়া জলে ডুবিয়া থাকা অবস্থা এড়াইতে বা বৃষ্টি বা ভারী বর্ষণের ফলে যাতে হঠাৎ জলবদ্ধতা সৃষ্টি না হয় এর লাগিয়া জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হইব। নিচু জমিতে লাগানো বাদাম বৃষ্টির ফলে যাতে জল না দাঁড়িয়ে থাকে তার লাগিয়া বিশেষ যত্নবান হইব। যারা বাদাম লাগাইছেন নিচু জমিত, জল যাতে খুব তাড়াতাড়ি বাইরিয়া যায় এই ব্যবস্থা করতে হইব। এই সময়ে বাদামের শিকড়ে সাদা পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই পোকার আক্রমণ প্রতিরোধে ফরেট 10% ক্রানি প্রতি 1.5 কেজি মাটিতে প্রয়োগ করতে পারেন। ভুট্টার জমিতে অধিক বা তোষ না থাকা দুইটাই ফলের প্রভাব ফলাইতে পারে, সুতরাং লক্ষ্য রাখবা বৃষ্টিপাতের দরুন মাটিতে তোষের পরিমাণ স্বাভাবিক আছে কিনা। না, এই স্বাভাবিক অবস্থায় এখন জলসেচের প্রয়োজন নাই। জমির আগাছা পরিষ্কার করিয়া চাপান সার হিসাবে কানি প্রতি 10 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হইব। এই সময়ে মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। প্রাথমিক অবস্থায় এই পোকা ক্ষেতে দেখা দেওয়া মাত্র নষ্ট করিয়া দিতে হইব তারারে বা দমন করতে হইব। তবে আক্রমণের মাত্রা বেশি হইলে অবশ্যই রাসায়নিক ওষুধ আপনারা প্রয়োগ করবা, নতুবা ফলন কমে যেত।

লাগিয়া পড়ে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী এই আবহাওয়া পাখিদের অস্বস্তির কারণ হইতে পারে। মুরগির ঘরে যথাযথ বায়ু চলাচল নিশ্চিত করতে হইব এবং পাখিদের ভারী বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হইব। তুলনামূলক বয়স্ক মুরগিরে গুলকৃমির হাত থেকে রক্ষা করতে নিয়মিত প্রতি মাসে কৃমিনাশক ওষুধ দিতে হইব। মুরগির ঘরের বিছানা খড় এবং নিয়মিত বদল করিয়া দিতে হইব, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখতে হইব এবং পাখিদের মানে তারার স্বাস্থ্যটা সঠিক আছে কিনা না এদিকে কিন্তু খেয়াল রাখতে হইব। এই পরিস্থিতিতে সর্বদা সতর্ক থাকা একান্ত প্রয়োজন। যারা পোলট্রি খামার পালন করিয়া আয় সুনিশ্চিত করা, এছাড়াও অনেকে কয়েলও পালন করেন, এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবা পাখি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানীয় জল পান করতে পারে, নাইলে কিন্তু অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে। মুরগির খাবারে অতিরিক্ত

পালন করিয়া আয় সুনিশ্চিত করা। এছাড়াও অনেকে কয়েলও পালন করেন। এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবা পাখি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানীয় জল পান করতে পারে, নাইলে কিন্তু অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে। মুরগির খাবারে অতিরিক্ত 2% প্রোটিন দিতেইব, রানী ক্ষেত রোগের বিরুদ্ধে টিকা নিশ্চিত করিয়া আপনারা প্রয়োগ করবা। কারণ দেখা গেছে এই সমস্ত রোগের কারণেই কিন্তু আমরা প্রাণী সম্পদ বেশ অসুবিধার সম্মুখীন হয়। খেয়াল রাখবা নিজের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানীয় জল আপনারা অবশ্যই অবশ্যই খাইবা, আর প্রয়োজনে জল ফুটিয়ে আনিবা। খেয়াল রাখবা আপনার বাড়ির সবাই যাতে সম পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখে, এই দিকটাও।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজারদর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: আমাদের প্রিয় কৃষক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের কিষাণবাণী অনুষ্ঠানে। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কৃষিকাজে আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্ব। আর এই প্রসঙ্গে বলার জন্যে আমাদের সঙ্গে আজকে এই মুহূর্তে রয়েছেন শ্রী ধীমান দাস চৌধুরী, সিনিয়র টেকনিক্যাল অফিসার, ICAR লেম্বুছড়া। নমস্কার স্যার।
2: নমস্কার।
1: এই যে কৃষিকাজে আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্ব, ঠিক কি বুঝব?
2: আবহাওয়ার পূর্বাভাস তো মানে হচ্ছে আগে তার আভাস পাওয়া। পূর্ব মানে আগে, ভাস মানে হচ্ছে আভাস, মানে হচ্ছে সংবাদ,
1: সংবাদ পাওয়া।
2: তো আবহাওয়ার আগে, ঘটনা ঘটার আগেই যা জানা সেটা হচ্ছে পূর্বাভাস। এখন কৃষিকাজে তার ভূমিকা কি? খুব সম্ভবত আমি ভুল না করলে 2023 বা 2024 ঘটনা, ঠিক আছে, তখন আমাদের সময় মতো আমাদের রাজ্যে বর্ষা এসেছিল। আমরা অ্যাকচুয়ালি ICAR-এ আমরা আমাদের একটা কৃষকদের জন্য একটা পরামর্শ সেবা চালাই, তার নাম হচ্ছে গ্রামীণ কৃষি মৌসুম সেবা, ঠিক আছে। তো গ্রামীণ কৃষি মৌসুম সেবার মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের জমিতে ফসলের আবহাওয়াজনিত যত আছে ক্ষতি আছে সেই ক্ষতিটাকে কমিয়ে আনা, মানে মুদ্রা কথা, এই স্কিমের মুদ্রা কথা হচ্ছে যে আবহাওয়াজনিত যা ক্ষতি হয় কৃষকের জমিতে তাকে কমিয়ে আনা। তো আমি 2000 আমার যা সালটাকে একটু আমাকে করতে 23 বা 24 ঘটনা। তো যথারীতি বর্ষা জুন মাসের মধ্যে এসে গেছে এবং সেই বর্ষার উপরে নির্ভর করে কিন্তু আমাদের এখানে খারিফ মরশুমের ধান চাষ, যেটাকে আমন ধান বলা হয়, সেই আমন ধানের চাষ শুরু হয় জুনের শেষ দিক নাগাদ। অনেকে আবার একটু আগে করেন, সাউথ ত্রিপুরার দিকে যারা আসেন তারা মোটামুটি জুনের মাঝামাঝি সময় ওনারা লাগিয়ে নেন। তো জুন খুব ভালো বৃষ্টি হলো, জুলাইয়ের মাঝামাঝি আগে বৃষ্টিটা পুরো গায়েব হয়ে গেল, ঠিক আছে। তো সাধারণত জুলাইয়ের প্রথম সপ্তাহে দিকে কৃষকরা সেই আমন ধানের চারা কিন্তু মূল জমিতে ট্রান্সপ্লান্ট করেন বা সেটাতে রোপণ করেন, কিন্তু যে বৃষ্টি না থাকার দরুনে, কারণ আপনারা জানেন যে মূল জমিতে নিয়ে যেতে গেলে ওখানে একটা জলের প্রয়োজন, মাটিটাকে একদম ওখানে জমিটাকে কাদা কাদা করে তারপর সেখানে লাগাতে হয়। বর্ষা না, মানে বৃষ্টি না থাকাতে জমি শুকুতে শুরু করলো, ঠিক আছে। আমি বিশেষ করে আমি ঘটনাটা বলছি সাউথ ত্রিপুরার ঘটনা, কারণ আমাদের রাজ্যের মধ্যে দক্ষিণ ত্রিপুরা, গুমতি আর কিছুটা সিপাহী জেলা, তারা সবার আগে কিন্তু আমন ধান শুরু করেন। এরপর আস্তে আস্তে আমাদের পশ্চিম ত্রিপুরা, তারপর খোয়াই হয়ে মোটামুটি জুলাই অগস্ট নাগাদও কিন্তু আমাদের নর্থ এবং ইয়েতে ওখানে কিন্তু
1: যায়।
2: তো ওনারা তখন কিন্তু সেটা কিন্তু ট্রান্সপ্লান্টিং, মানে রোপণের সময় এসছে, কিন্তু বৃষ্টি না থাকাতে ওনারা কিছুতেই সেটাকে করতে পারছিলেন না,
1: রোপণ করতে পারছিলেন না জমিতে।
2: তো এইদিকে চারা রোপণের সময় হয়ে গেছে, এক সপ্তাহ গেল, ঠিক আছে। যে চারা ধরুন না, সাধারণত আমরা সবাইকে বলি শুধুমাত্র 10 থেকে 15 দিনের মধ্যে চারা রোপণ করার জন্য, কিন্তু কৃষকরা বেশিরভাগই মানে 10 দিন থেকে 15 দিনে চারা রোপণ করতে গেলে যতটুকু রিস্ক নিতে হয় বা সেখানে যে ধরনের পরিচর্যা করতে হয় সেটা একটু অ্যাভয়েড করার জন্য ওনারা প্রেফার করেন আর একটু বেশি বয়সে গিয়ে চারাটাকে রোপণ করার জন্য। তো ধরুন 15 দিনের থেকে যারা শুরু মানে চেষ্টা করছিলেন চারাটাকে স্থানান্তর রোপণ করার জন্য, সেটাকে এক্সটেন্ড করতে করতে ওটাকে 30 দিন পর্যন্ত চলে গেল, ঠিক আছে,
1: অনেকটা বয়স্ক হয়ে গেল।

0: যার ফলে হচ্ছে কি চারা কিন্তু ওখানে গ্রোথ মানে স্ট্যান্ডার্ড মানে থেমে যাচ্ছিল, ঠিক আছে। তখন একটা মানে এমন পর্যায়ে গিয়েছিল যে ক্রপ প্রায় ফেলিউরের মতো অবস্থা হয়ে গেল, ঠিক আছে। তো তখন একটা মিটিং হয়েছিল আমাদের সেক্রেটারিতে আগরতলাতে, তো আমিও ছিলাম সেই মিটিংয়ে। তো আমাদের কাছে তখন পূর্বাভাস ছিল যে অগাস্টে কিন্তু আমরা ভালো বৃষ্টি পাব, আর এই মিটিংটা হয়েছিল খুব সম্ভবত জুলাইয়ের শেষ দিক নাগাদ, তখন পর্যন্ত বৃষ্টি হয়নি এবং অনেক জায়গাতেই আমরাও সাজেস্ট করছিলাম, দপ্তরও সাজেস্ট করছিল যে নতুন করে আবার বীজ সংগ্রহ করে সেটাকে লাগানোর জন্য। খুব সম্ভবত 23 বা 24 আমার সাজেস্ট, আপনি আমাকে ঘটনা আবহাওয়া পূর্বাভাসের গুরুত্বটা বুঝাচ্ছি, এমন সাজেশন দেওয়া হচ্ছিল যে কমিউনিটি করে করে চারা লাগানোর জন্য, আর সেই বীজতলাতে চারাটাকে মেনটেন করার জন্য সেখানে যাবতীয় মানে মানে যা যা প্রয়োজন করা সেগুলি করার। তো আমরা যখন মিটিং গেলাম তার আগে আমি খবর পেলাম যে অগাস্টে একটা ভালো বৃষ্টি হবে, তো সেই কথাটাই আমরা গিয়ে ওখানে রাখলাম মিটিংয়ে যে একটু যদি অপেক্ষা করি অগাস্ট থেকে আমাদের ভালো বৃষ্টি শুরু হবে, ঠিক আছে। তো তখন সেই মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে আমরা এক্ষুনি এটাকে ট্রান্সপ্লান্ট না করে বা যতটা সম্ভব বীজতলাতে সেই চারাটাকে রক্ষা করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং তার জন্য দপ্তরও কিন্তু অনেক মানে তারা সাজেশন দিল, অনেকে অ্যাডভাইজারি ইস্যু করলো, পরামর্শ ইস্যু করলো, এবং ঠিক ঠিক অগাস্ট মাসে কিন্তু বৃষ্টি হলো। তারপর কিন্তু সেই বছর কিন্তু ধানের কিন্তু স্বাভাবিক উৎপাদন ছিল ত্রিপুরা রাজ্যে। তো এই হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্ব। আরেকটা ঘটনা বলছি, এটা হচ্ছে 2025 অক্টোবর মাসের ঘটনা। আমরা যেহেতু এই পরামর্শ সেবা চালাই সারা রাজ্যে, আমাদের প্রায় 1.5 থেকে 2 হাজার কৃষক আছেন যারা আমাদের সাথে সরাসরি যুক্ত বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর পরোক্ষভাবে আমরা আমাদের যা মানে পূর্বাভাস এবং পরামর্শ কিন্তু প্রত্যেকটা ব্লক পর্যন্ত আমরা, ব্লকে যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা কাজ করছেন তাদের পর্যন্ত এসএ লেভেল পর্যন্ত পৌঁছাচ্ছি, প্লাস আমাদের সাথে অনেকগুলো ফার্মার্স ক্লাব কিন্তু জড়িত, ঠিক আছে। তো এইভাবে মানে প্রত্যক্ষভাবে আমরা প্রায় 2000 মতো কৃষকের কাছে আছি, আর এরকম পরোক্ষভাবে অনেক কৃষকের কাছে কেভিকেগুলি আছে, কেভিকে তারপর তাদের নিজেদের চ্যানেলে সেইগুলি প্রকাশ করে। তো যাই হোক, অক্টোবর মাস নাগাদ আপনি খেয়াল করে দেখবেন গত বছর অক্টোবরে খুব সম্ভবত ডেটটা 21 অক্টোবর, তো আমরা বোধহয় খবরটা পাই 18 অক্টোবর, 18 এবং এই সময়টা কিন্তু আমন ধান ঘরে তোলার সময়, ঠিক আছে। তো 18 অক্টোবর আমরা খবর পেলাম যে 21 অক্টোবর নাগাদ একটা ভারী বর্ষা সম্ভাবনা, ঠিক আছে। তো আমাদের যাদের যাদের আমি সেদিন রাত্রিবেলা আমি সাথে সাথে খবরটা পৌঁছাই স্পেশালি, এবং এই বড়মুড়া বা হাতাইকোতুর যে পাহাড় আছে সেই পাহাড়ের চিগিয়েতে একটা ফার্মার্স গ্রুপ আছে, তাদের নাম হাতাইকোতুর অ্যাগ্রোফেড ফার্মার্স প্রডিউসার কোম্পানি, এফপিও যেটা হচ্ছে, তাদের 48 জন কৃষক সেই রাতে মেশিন নিয়ে, তারা ভাড়া করে মেশিন নিয়ে তারা সেই রাত্র থেকে শুরু করে পরের রাত্র বৃষ্টি আসার আগে সমস্ত ধান তুলে নিল।
1: আচ্ছা
0: আচ্ছা, তাদেরই একজন সাথী, ঠিক আছে, সে আগেই ফার্মার্স ক্লাবের সঙ্গে জড়িত ছিল কিন্তু তাদের মধ্যে কোনো বনিমনা ছিল না, মানে কোনো কারণবশত ওদের মানে হয়নি, তো সে ছিল আলাদা, সে খবরটা পায়নি এবং সে সেদিন বাড়িতে ছিল না, ঠিক আছে। তো 2 দিন পরে সে যখন বাড়িতে আসতো তখন কিন্তু তার জমিতে প্রায় হাঁটু জল, ঠিক আছে, এবং যখন জল সরে গেল তখন দেখা গেল তার বেশিরভাগ ধানগুলো কাত হয়ে পড়ে আছে,
1: অনেকটাই লস হয়ে গেছে,
0: ঠিক আছে, এবং সেটার ফটো আছে, আমি সেটাকে রিপোর্টিংও করেছি। তো এই হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্ব। আরেকটা উদাহরণ দিই, এবার আসছি আপনার হর্টিকালচারে, খুয়াইয়ে একজন কৃষক আছেন, বেশ বড় কৃষক, ওনার কাছে প্রায় 200 উপর নারিকেলের চারা আছে, ঠিক আছে। তো এই বর্ষাকালে নারিকেল গাছে একটা এক ধরনের পোকা হয়, ঠিক আছে, যে পোকাটাকে যদি সেই সময় যদি কন্ট্রোল না করা যায় আপনার পুরো নারিকেল গাছ নষ্ট করে দেবে, এবং উনার অলরেডি 5টা নারিকেল গাছ নষ্ট হয়ে গেছে। উনি আমাকে ফোন করলেন যে স্যার আমার তো এই অবস্থা, আমাকে যেভাবেই হোক আমাকে ঔষধটাকে স্প্রে করতে হবে, আমাকে খুব তাড়াতাড়ি একটা

0: আমি তখন ওনাকে বললাম, তখন বৃষ্টি চলছে, আমি বললাম পরের দিন আপনি খুব ভোরবেলা আপনি ওষুধটাকে স্প্রে করুন, কারণ এরপরের দিন বৃষ্টিটা হতে হতে হয়তো বা দুপুরের পরে হতে পারে। আমরা সবসময় যে আমাদের মানে একদম ফোরকাস্ট হুবহু মিলে যায় তাও বলছি না, কিন্তু সৌভাগ্যবশত সেদিন মিলে গেছে। উনি ভোরবেলা উঠে এই ওষুধটা স্প্রে করেছেন, ওনার 197টা গাছ উনি বাঁচিয়ে দিয়েছেন এক ফোরকাস্টের দৌলতে। তো এরকম অনেক আমাদের সাকসেস স্টোরি আছে যে যা বলে দেয় আপনার আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্বটাকে।
1: আচ্ছা, এবছর প্রি মনসুন তো খুব ভালো বৃষ্টিপাত হয়েছে, কিন্তু মনসুনে দেখা যাচ্ছে সেই পরিমাণ বৃষ্টিটা,
0: মনসুন এখনো নর্মাল, আমাদের অ্যানুয়াল রেইনফলও নর্মাল, আমাদের বার্ষিক রেইনফল নর্মালে পড়ে, ওটা প্রায় 7% বেশির মতো আছে। আমাদের যে বৃষ্টিটা কম হয়েছে সেটা হচ্ছে জুন মাসে, বৃষ্টিটা কম হয়েছে জুন মাসে, অনেকটাই বৃষ্টি কম হয়েছে, অর্ধেকের থেকে একটু সামান্য বেশি বৃষ্টি আমরা আমাদের লেম্বুছড়ার যেটা পরিসংখ্যান সেই পরিসংখ্যানে বলছে। কিন্তু আমরা আবার জুলাই মাসে খুব ভালো বৃষ্টি পেয়েছি, অগস্টে এখন পর্যন্ত আমরা প্রায় 185 মিলিমিটার বৃষ্টি আমরা অলরেডি পেয়েছি, স্বাভাবিক এখন পর্যন্ত স্বাভাবিক, কিন্তু এই সারা মাসে 300 উপরে বৃষ্টি হতে হবে।
1: তো যেটা দেখা যাচ্ছে অগস্ট সেপ্টেম্বর মাসেও তো বৃষ্টি থাকে, এবছর পূর্বাভাস কি বলছে বৃষ্টিটা ঠিক কত?
0: দেখুন মানে সার্বিক যেটা পূর্বাভাস আছে, এবছর একটা এলনিনোর একটা ইম্প্যাক্ট আমরা এক্সপেক্ট করছি, মানে সেটা দেখাও যাচ্ছে কিছু কিছু জায়গায়। তবে ত্রিপুরাতে এখন পর্যন্ত এলনিনোর কোনো একটা প্রভাব, খুব একটা প্রভাব আমরা এখনো দেখতে পাইনি, তবে সময় এখনো ফুরিয়ে যায়নি। আমাদের কাছে আগস্ট মাস রয়েছে, অর্ধেক সেপ্টেম্বরটা রয়ে গেছে, এবং সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের অগস্ট মাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এখন আমাদের আমন ধান যেটা আমাদের মূল ধান, ঠিক আছে, এখন আমার এখানে কিছু কিছু জলের কিন্তু প্রয়োজন আছে, যেমন এখন আমার পাশকাটি বেরোনো আছে, তারপর আপনার ওটাকে শীষ আসবে, এই সময়গুলিতে আমাদের কিন্তু জল না থাকলে কিন্তু সেটা ফলনে প্রভাব বিস্তার করবে। আবার পূর্বাভাসে ফিরে আসছি, আমরা যেটা বললাম, আমরা বিগত প্রায় 1997 সন থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস, তার সাথে শুধু পূর্বাভাস দেই না, পূর্বাভাসের সাথে আমাদের এই পূর্বাভাসের উপর ভিত্তি করে কী কী কৃষিকাজ করা যেতে পারে, কী কী করা উচিত নয়, সেগুলিও কিন্তু আমরা দিই, এবং সেইগুলি আপনারা বিভিন্নভাবে একটা মেঘদূত বলে একটা মোবাইল অ্যাপ আছে ভারত সরকারের, সেই মেঘদূত অ্যাপটা যদি কৃষক ভাইয়েরা ডাউনলোড করে নেন, ওনাদের মোবাইল আজকাল সবার কাছে স্মার্ট মোবাইল আছে, তার জন্য কোনো পয়সা দিতে হয় না, মেঘদূত অ্যাপ থেকে ওনারা আমাদের এই পরামর্শ, এবং এলাকা ভিত্তিক উনি যে ব্লকে থাকেন সেই ব্লকের কিন্তু ফোরকাস্ট ওনারা পেয়ে যাবেন, সুতরাং সেই ব্লকের ফোরকাস্ট এবং এই সময় করণীয় যা প্রভাব মানে যা পরামর্শ রয়েছে সেই পরামর্শ ওনারা পাবেন। আরেকটা অ্যাপ আছে, সেটা হচ্ছে মৌসুম অ্যাপ, সেই মৌসুম অ্যাপ থেকে আপনি ভারতবর্ষের যে কোনো ব্লকের আপনারা পূর্বাভাস পেয়ে যাবেন এবং আগামী 5 দিনের পাবেন। আরেকটা অ্যাপ আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে দামিনী, DAMINI দামিনী, এই দামিনী অ্যাপটা আপনাকে কিন্তু এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সেটা আপনাকে থান্ডার অ্যালার্ট দেয়, মানে বজ্র বিদ্যুতের অ্যালার্ট কিন্তু ওখানে পাওয়া যায়। আপনি যদি সেটাকে আপনার মোবাইলে মানে ইনস্টল করে রাখুন, যদি আপনার এলাকাতে এই ধরনের কোনো থাকে, পূর্বাভাস থাকে যে থান্ডার স্টর্ম হবে, থান্ডারিং হবে, সে আপনাকে জানান দিয়ে দেবে অগ্রিমভাবে, এবং সেই রকমভাবে আপনারা ব্যবস্থা নিতে হবে। কারণ আজকাল আমরা প্রায় কিছুদিন আগে আমি পত্রিকাতে দেখলাম যে থান্ডার মানে বজ্র বিদ্যুতের ফলে ওই গরু মারা গেছে, তো গরু বাছর বা এই সমস্ত গবাদি প্রাণীর কিন্তু মৃত্যুটা খুব মানে অহরহ হচ্ছে, তো তার জন্য আমি কৃষক ভাইদেরকে বলবো যারা ওরা যেন দামিনী অ্যাপটাকে ডাউনলোড করে নেন। তো তিনটা অ্যাপ বললাম, মেঘদূত, মৌসুম আর দামিনী, এই তিনটে মোবাইল অ্যাপের মাধ্যমে ওনারা আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন, পূর্বাভাস পেয়ে যাবেন, করণীয় কি তাও পেয়ে যাবেন।
1: তো আমাদের সময় একেবারেই শেষ, তাই এই আলোচনা আমাদের শেষ করতে হচ্ছে। কৃষক বন্ধুরা, এতক্ষণ কিষাণবাণী অনুষ্ঠানে শুনছিলেন কৃষিকাজে আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্ব। এই প্রসঙ্গে শ্রী ধীমান দাস চৌধুরী, সিনিয়র টেকনিক্যাল অফিসার, ICAR লেম্বুছড়া, তার সাক্ষাৎকার।

0: বড়ুয়ার। আর দাদার নামটা কি? তা
1: সুমন দেবনাথ।
0: তো আপনি তো মোটামুটি ক্ষেত কৃষির লোকেই আপনি জড়িত আছেন?
1: ক্ষেত কৃষি।
0: তো কত বছর ধরে কররা?
1: আমি তো বেশি দিন থাকি নাই, তো আমরা বাবা যে টুটু তারা করতে আর আগে।
0: আচ্ছা, তো ওই বাবা যে টুরু কাছ থেকেই আপনারা শিখছেন? তো এমনি কিন্তু আপনি শুধু আপনি ধান খেতে লাগাননি না সবজি খেতেও করুন?
1: তো অল্প অল্প সবজিও করি আর অল্প অল্প ধান খেতেও করি।
0: আর এখন তো ধানের আপনার সিজনই আইছে ধান লাগাইরা। তো আরেকটা যেটা কইম আমি, এমনি আউশ খেতে আপনারা করছেন নি?
1: করছি অল্প, এককানি
0: মানে তো ইটা কিটা আপনার কোন সময় কিটা ব্লক থেকে দিছেন নি?
1: না, এটা তো কইতে পারতাম না আমি সঠিক, তারাই কেন করুন এটা দেখি আমি।
0: আচ্ছা আচ্ছা, তো এটা কি গতবারও করছিলেন না এবারও এনা করছেন?
1: এবারেও আমরা আনিয়া করছি আর কি।
0: এটা আউশেই লাগাইছেন?
1: আউশে লাগাইছি।
0: এই আউশের যে করতে গিয়ে জমিটা আপনারা কিভাবে তৈরি করছেন?
1: তো ট্রাক্টর দিয়া আল বাইয়া মনে করেন তিন চা ওড়িয়া দিছি আর কি।
0: তো এমনি কিন্তু আপনার কৃষি যন্ত্রপাতি আসেনি?
1: না, এটা আমার নাই, একটা আছে মিনি পাওয়ার টিলার।
0: মিনি পাওয়ার টিলার। তো আপনারা কিভাবে দিন এখন তো আর হাল দিয়ে তো আর চাষ করে না?
1: না।
0: তো এই যে ট্রাক্টর যে আনুন, এটা কিন্তু আপনারা কিন্তু বারো কোটি আনতে লাগেন?
1: ঘন্টা হিসাব।
0: ঘন্টা হিসাব। তো এই যে ঘন্টা হিসাব করিয়া যে আপনারা যে কররা বা হাল দিয়া যে আগে করতা, এটার মধ্যে কোনো ফারাক দেখরা নেই?
1: ফারাক বলতে যেমন আগে আল বই তো টাকা তো লাগতো না, তখন তো যেমন ট্রাক্টর পাইলে ৩২০ ৩৫০ এরকম করিয়া ঘন্টা দেওয়া লাগে।
0: হালের যে চাষটা আর এই যে ট্রাক্টরের চাষ, এটার মধ্যে
1: পার্থক্য আছে? যেমন মনে করেন এখন ট্রাক্টর একসা দিলাম সাতটা দশ দিন আর আলু বইলাম না, কিন্তু আগে তো গরুর আল যেমন হইতো মনে করেন একসা দেওয়া হইলো, পরে আর একসা দেওয়া হইলো, এরকম চা চা দিয়া।
0: আমার মনে হইতেছে যে হাল দিয়ে করলে পরে আপনার
1: জমিটা যেভাবে পচে, এরকম ট্রাক্টর দিয়ে আল বাইলে পচে না আর কি।
0: ট্রাক্টর তো উঠে উঠে মারিয়ে লইয়া যায় গিয়ে। বসে এটা ঠিক, আপনার ট্রাক্টর দিয়া চাষ করলে পরে আপনার বেশি জমিতে চাষ করতে পারবো?
1: হ্যাঁ, বেশি জমিতে চাষ হয় এরকম।
0: আউশ ধান ওইতে আর কতদিন আপনারা লাগবে?
1: ভাদ্র মাসের প্রথম দিকে কাটা ভরে দিব।
0: ভাদ্র মাসের প্রথম দিকে কাটা ভরে দিব,
1: তখন ধান বাড়ি দিব।
0: আচ্ছা, তো আগে আমরা এই ক্ষেতের মধ্যে এই সময়ে আমরা মাছ মাছও আমরা পাইতাম,
1: যেমন আমি আউশখেত লাগাইছি তিন চারবার ওষুধ দিয়ে সারছি,
0: ওষুধ দিয়ে সারছেন, যার ফলে মাছ থাকার
1: না, মাছ থাকার
0: কিন্তু আগে কিন্তু আমরা দেখতাম, দেখা যাইতেছে আপনারা ক্ষেত করছেন ধান ওইদিকে উঠতেছে, দেখা যাইতেছে আপনারা ওই যে ডরিনা ফারন পাতাই দেখা যায় একটা মাছ ডুবে যেত,
1: কিন্তু ওখানে ওরকম সিস্টেম নাই, মাছও নাই,
0: মাছ আছে কিন্তু ওই যে আমরা অত্যধিক রাসায়নিক সার
1: ওষুধ
0: দেওয়ার কারণে এটা নষ্ট নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো ওখান তো আপনার শাইল খেতে রিও করা, ঔষধ তো আপনার শেষ হয়ে গেছে?
1: ঔষধ শেষ, ওখান তো শাইল খেতে লাগে রেডি করিয়ার।
0: রেডি করা, তো শাইল খেতে আপনারা কিটা ধান লাগাইবা?
1: তো গুমতি আর অল্প নি, অল্প বিরোইন, আর আছে আর একটা আমরা কই যেমন সাদা মাসুরি, এটাও ব্লক থাকি দেওয়া হয়েছিল আগে,
0: গুমতিটাও ব্লকে পাইছি,
1: ব্লক থেকে আনছি।
0: আর একটা তো হয়েছে নি, মানে এটা কিটা ওই যে কালো রঙের ধান, গন্ধের চাল বোধ
1: হয় এটা,
0: এটা তো নিজেরা একটু খাবার লাগে বোধ হয়।
1: আর ইয়ে আছে হাইব্রিড ধান আনছি 2 কেজি।
0: যা কিছুই আপনারা লাগারা, এটা কোন পদ্ধতিতে লাগারা?
1: তো মনে করেন আমরা সবটাও লাইনে লাগাই,
0: মানে শ্রী
1: পদ্ধতি বলতে আলি মনে করেন দুইটা তিনটা রম দেই, আর বেশি হলে চারটা।
0: এমনি শ্রী পদ্ধতি হইলে আপনার মনে করেন এক গাছা করে দেয়, তো অনেকে এক গাছার বদলা দুই গাছা দেয়। হ্যাঁ, আর মোটামুটি 12-15 দিনের ভিতরে সারা লাগে,
1: তারা তখন যে 20 দিনের ভিতরে মানে রোয়া শেষ হয়ে যেত।
0: হ্যাঁ, ঠিক আছে, মানে এটা ঠিক আছে, কিন্তু আগে তো আপনারা দেখা যাচ্ছে 40 দিনেও গিয়া শেষ হইত
1: না, 40 দিনেও শেষ হইত না,
0: মানে বুড়া আলি লাগানি হইতো, ঠিক না?
1: ঠিক।
0: তো এমনি এই খাটটার

0: যে আপনাকে শুধু রাসায়নিক সারের মাছ হয়নি না?
1: না, রাসায়নিক না, মানে জৈব সার আর কি, একটা তারা ব্লক থেকে দিছি,
0: ব্লক থেকে দিছে,
1: ইটা দিছি আমি।
0: ও ইটা ইটা দিছে, মানে ইটা ইটা কিন্তু কিনে আনতে লাগেনি না, এমনি ফ্রি পাইছেন?
1: ইটা কিছু আনছিলাম আমি কিনিয়া, কিছু
0: জায়গার মধ্যে আপনারা দিলাইবা। তো এখন যে সাইলঘাত লাগাইতে গিয়ে আপনারা যে বীজটা লাগাইছেন, গুমতি লাগাইছেন, আবার নিদান লাগাইছেন, যেটা গন্ধের চাল যেটা আমরা কই, তো এটা তো বুধ অল্প পরিমাণে লাগাইছেন, এটা নিজেরা খাবার লাগে?
1: এটা
0: কি বিক্রি হইব? নেই,
1: বিক্রি তো করি অল্প থাকে, কিছু
0: ৮-১০ দিন হয়ে গেছে নাকি?
1: ৮-১০ দিন আমার হইছে না, ৭-৮ দিন।
0: তো মোটামুটি ১৫ দিনের ভিতরে,
1: ১৫-২০ দিনের ভিতরে
0: লাগাই দিবা। তো এই যে শ্রী পদ্ধতি করলে পরে একটা সুবিধা হয়েছে, আপনার বীজটা তো আপনার কম লাগে,
1: বীজ কম লাগে,
0: খানি প্রতি আপনার ১ কেজি হয়ে যায়। কিন্তু আগে আগে তো আপনারা ফুরায় ফুরায় বীজ ফেলাইতা,
1: আগে তো ফালাইন লাগতো, এখন তো
0: ৫টা ৬টা ৭টা এরকম দিয়ে দিয়ে আপনার লাগাইতা। এখন এটাতে খরায় তো একটার থেকে তো আপনার ভালো জমি হইলে, উর্বর জমি হইলে মোটামুটি ২০টা ২৫টা। এমন আমি কোন কোন জায়গাতে আমি গেছি প্রায় ৪০টার মতো বার হয়েছে,
1: ওখানে একজনে আউশ লাগাইছে এক গুছার মধ্যে ৫৫টা টাইম দিচ্ছে।
0: আপনি চিন্তা করেন যেন মানে ক্ষতরুক গ্রাম দিচ্ছে, এত নিঃশ্বাস পদ্ধতি লাগাইছে,
1: লাগাইছে একটা শিক্ষা করি।
0: আচ্ছা, মোটামুটি আপনি কইছেন এদিকে আপনি ট্রায়াল দান শেষ হওয়ার পর মোটামুটি আপনার এখানে আউশ ধানটা উঠে যাইব। তো এই আউশ ধান উঠার পরে এখানে কিটা আপনারা কিটা লাগাইবা, মানে বাস্তুঘাত লাগাইবা না কিটা?
1: না, এটা আমার এই বাস্তু হইতো না, এটা জমিন, এটা ধানও লাগানি লাগবো,
0: আর মানে আবার আউশ লাগাইবা,
1: আবার সাইলেও লাগাইম, অকন মনে করেন তো আউশ কাটিয়া সাইল লাগাই দিব।
0: ও আচ্ছা, ওই জায়গার মধ্যে আবার সাইল লাগাই দিবা
1: ভাদ্র মাস?
0: আর এমনি তো সাইল লাগি তো আপনি এখন
1: রেডি করি আর।
0: আর ওই যে ভাদ্র মাসের যে ধানটা আপনার বারোই আউশ ধান, তো এইখানে আপনি আবার সাইল লাগাইবা
1: ভাদ্র মাস?
0: এই সময়টা আপনার একটু দেরি হয়ে যাব না?
1: একটু দেরি হইব, তো সাইয়ার আর হাইব্রিড ধানটা লাগাই দিব।
0: আপনার লোক দীর্ঘক্ষণ কথা কইলাম, ভালো লাগলো, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে উন্নত হয় আর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
1: নমস্কার দাদা, নমস্কার।
2: প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা মিলে।

0: আকাশবাণী কৈলাসহর, এখন প্রথমে আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান, এরপর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, এর অববহিত পড়ে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হচ্ছে।
1: প্রায় 1100 জন অ্যাডভান্স মেলানোমা রোগীকে এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই রোগীদের ক্যান্সার অস্ত্রোপচারের মাধ্যমে সম্পূর্ণ সারিয়ে দেওয়া হয়েছিল, আর এরপরে তাদের দুই ধরনের

আকাশবাণী আগরতলা তাবুক চেংজক তিনি সানজজলনি ককব্রক পান্দা তিনি চা সালবা সং তাই সরাবচানি ইয়াগুলো ন ককতুনি জাপা পান্দা সং খনানি ফাসিং থাংলায়েন পিয়াবা আবুনি সলাই সকাং সং কতাল লুচাম তাংসা খনালায়েন মানিক দেববর্মানি খরাঙ্গ

আসুক জরা সঙ্গ খালাই তংমানি মানিক দেয়াপুর মাবাইরে চাপ ঝাক বেলাই নখনা তক রুচাপমু আও হেকে অ জরাও সিনি ককতনি যা পা পান্দাও ও ককদুক তাকসক জরা ভায়াকু নরক নতাই বিশা সিনরণি ককদুক নাম্বার আং মুই তো খাই রেফিরেন সিনরণি ককদুক নাম্বার 0381232625 অকদুক নাম্বার নি বিসিংতেই নরক নরকনি কক রকন সঙ্গন সাহরি মানো গে নরকনি ককদুক নাসিংতে নাসিংতে তাই তাং সাহানো হাই মানিক দেবরমানি খরাঙ্গ রেচামুং খানালাই ফিরান

আও আশুক জোরাছেন খানালাইকা মানিক দেবর মাবাইর চাপ যাক বেলাইন খানাতক চাপ মু আউ অ জরা সিনি থানি তাবুক কক দুক তৈ খরকসাপন করেন হরাই করি হাই সিনরনি কক দুক নাসিংতে নাসিংতে সং তাবুক অজরা বহাইন তাই তাংসার চাপ মু খানালাইনে মানিক দেবর মানি খরাঙ্গ

আও হাইকে আসুক জোড়া খানালাইকে সঙ্গ মানিক দেব বর্মা বাইর চাপ যাক বেলাই নকনা ততক রেচাপমুং ও জরা বহাইনহাই সঙ্গ বিনি খরাঙ্গনতাই তাংসা রেচাপমুং খানালাইনি ফাচিং থাংলাইনে

আশক জেরা খালাইকা মানিক দেবরমা বাইরা চাপ যাক বেড়াই নাল তক রেজাব আও বিচাম নং তাই তানসাদাং খালাইনাই ফিওবা ককটুনি চাপা পানো সুক মাকি ফাশিং থানসিনে ফাইনাই হাতিও হাইনহাই চা সালো নরক তুমুং নরক সানা মুচুমানী কক রক দুই টংখাইবা নরক সং বাই গরং হরে সাইমানো পিয়াবা দিনী জরাতেই ককটুনি চাপা অজাগানো খলব জাকা তাবুক সং মানিক দেব বর্মানী রেজাব মূ খানানী ফাশিং থাংলাইনে পিয়াবা আবুনি সেলাই সকাং আং খানানী পান্ডানী আওয়াই বতাং রক নরক ন সওয়াই খানারন খানা ককটিসাল খানা ফুং দাম দক দামই সতী নৈচি বাওয়া খানারে জাগানো হায়ুংনি খরাং পান্ডা খানানী হায়ুংনি খরাং পান্ডাও রেজামুং খানারে জাগনাই তনুজা দেব বর্মানী খরাঙ্গ তাই আবুনি ইয়াগুলো ফুংনি দাম দামচিও খানারে জাগানো হিন্দি টকেনি রেজামুংনি পান্ডা মনোরঞ্জনী ককবরক কম থেংজাকনি বিশৃঙ্গ তাই আবুনি ইয়াগুলো নরক খানাই মানবায়ানো চেরাই রোগনি পান্ডা বক্রি বদল খানানি বক্রি বদল খানারে জাগানো দিবর দাম চিনুয় খানানি পান্ডানো কম থেংনাই তনুজা দেব বর্মা তাই আবুনি ইয়াগুলো খা নিমারি পান্ডা খানারে জাংনাই খা নিমারি পান্ডাও খানা খরাং খলানো কান্তি কলয় আবুনি ইয়াগুলো সানজা দাম সিনিও খানাই মানবায়ানো থুংনুক খানানি থুংনুক খানারে জাগনাই চামারি অম্পা আবুনি ইয়াগুলো রেজাব মূ খানারে জাগনাই দেবা জমা দেয়ানি খরাঙ্গ গে আশক জোড়া খানারি জাকা খানানি পান্ডা বুতাংনি যে আওয়াই বুতাং রক হাইকে তাবুক সঙ্গ রেজাব মূঙ্গ কিফিলি থাংলাইপ্রানে তাবুক সং খালাইপিনাই হাইনহাই মানিক দেব বর্মা বাই রেজাব জাক বেলাইন খনাতক রেজাব মূ

আশোক জেরার সঙ্গে তিনি খেলা লাইকা মানিক দেপরমা বাইরে চাপজাক বেলাই নখনাতামু অজরাও হাইনা হাই বিখরাঙ্গনও পাইথাগ্রচামু সঙ্গ খানা লাইনি ফাচিং থাংলাইফিরানো

আশোক জরা খালাইকা মানিক দেব বর্মা বাইরে চাপ যাক বেলাই ন খা তক চাপমুং আকাশবাণী আগরতলা অবনী লগিনা পাইখা দিন সানজা জরানি কক ব্রক পান্ডা যতন হর কাহাম।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর অব্যবহিত পরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাস ব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে 21 আগস্ট পর্যন্ত 7,285 কোটি মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার $2,000 কোটি মূল্যের রপ্তানি করা পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে সুকনায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড়, তরাই, ডুয়ার্স ঘুরে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জমা দেবে। পাহাড়ে রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বৈঠকে যোগ দেন। ছিলেন জিটিএর প্রধান সচিব শ্রুতিরঞ্জন মোহান্তি এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং, জিএনএলএফ এর মতো রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, সাংবিধানিক উপায়েই পাহাড়ের সমস্যা সমাধানে উপযুক্ত পদক্ষেপ করা হবে। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি আজকের বৈঠকে সন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, পঙ্কজ সিং এর নেতৃত্বে যে দল গঠিত হয়েছে তারাই সমস্ত বিষয়টা দেখবে।
1: काफी डिटेल में गोर्खा सांसद ने ब्रीफिंग दिया है। ये मैं कह सकता हूं कि एक माननीय गृहमंत्री जी आए हैं सिलीगुड़ी में, उन्होंने मीटिंग लिया, बहुत अच्छा मीटिंग हुआ, शुभेंदु जी भी थे मुख्य, और मुझे लगता है कि अच्छा मतलब समाधान जो हमें चाहिए गोर्खालैंड का मुद्दे के बारे में वो उसका शुरुआत हो गया है। कमेटी उन्होंने बताया होगा कि पंकज जो हमारे गोर्खालैंड इंटरलोक्यूटर पंकज सिंह के नेतृत्व में एक कमेटी होगा जो मतलब इसको थोड़ा सा डिटेल में एग्जामिन।
0: শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্তে মোতায়েন বিএসএফ ও সশস্ত্র সীমাবলের উচ্চপদস্থ আধিকারিকরাও বৈঠকে যোগ দেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাস ব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে বলেছেন, 2001 সালের 7ই অক্টোবর শ্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার 25 বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। এর আওতায় বিজেপি কর্মীরা দেশের 14 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাবেন।
2: সেবা সেতু অভিযানকে তহত 15 দিন কে লিয়ে ব্লক লেভেল পর হর যোজনা কে সম্বন্ধিত ডিপার্টমেন্ট কে আবশ্যক কাগজাত কো লেকর ওয়াহ লোক উপস্থিত রয়ে তো আপ ওয়াহ আইয়ে ফর্ম ভরিয়ে আপকা নাম আয়ুষ্মান মে অ্যাড হো জায়গা। এসে সরকার কে অলগ অলগ ভিন্ন ভিন্ন যে যোজনায় হ্যাঁ জিসকা লাভ সবই লোগো তক পৌঁছনা হ্যায় তো উনকো ইয়ে মৌকা হোগা কি উনকে ব্লক স্তর পর সেবা সেতু অভিযান কা এক আপনা অলগ কার্যক্রম উস দরমিয়ান হোগা উসমে ও ইস মৌকে কা লাভ লেতে হুয়ে আপনে আপকো ইস যোজনা মে জোড় সকতে হ্যায়।
0: জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্য ও সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে

0: অবনতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক পরিবেশনের যে সিদ্ধান্ত হয়েছে তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের পূর্ণাঙ্গ রূপ পরিবেশন নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এই প্রচারের লক্ষ্য বলে দলের মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, সম্প্রতি দলের নতুন জাতীয় পদাধিকারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কংগ্রেসের সদর দপ্তরে এক অনুষ্ঠানে বন্দে মাতরমের দুটি স্তবক পরিবেশনের পরই তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে ওই দলের সমালোচনায় সরব হন তিনি।
1: আজ এস প্রস্তাব মে ভারতীয় জনতা পার্টি কে পদাধিকারী কি বৈঠক মে মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জি নে নির্দেশ দিয়ে কি ভারতীয় জনতা পার্টি কা প্রত্যেক কার্যকর্তা দেশ কে প্রত্যেক গলি নুক্কড় কোনে মে যাকর বন্দে মাতরম কা যশো গান করেগা। বন্দে মাতরম কে বিষয় মে লোগো কো হাম বতায়েঙ্গে। বন্দে মাতরম কো লেকর জিস প্রকার কি কুলচিত রাজনীতি কংগ্রেস পার্টি কর রহি হে উসকো লেকর হাম আন্দোলন খড়া করেঙ্গে।
0: ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ জানিয়েছে, তাদের বিশেষ মার্কিন ডলার ভারতীয় রূপী বিদেশি মুদ্রা বিনিময় প্রকল্পের মাধ্যমে এবছর একুশে আগস্ট পর্যন্ত 7,285 কোটি মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছে। অর্জন করা মোট বৈদেশিক মুদ্রার মধ্যে ফরেন কারেন্সি নন রেসিডেন্ট আমানত থেকেই এসেছে 6,540 কোটি মার্কিন ডলার। রিজার্ভ ব্যাংক এবছর জুন মাসের 8 তারিখ FCNRB আমানত, ECB এবং OFCB-র মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রাকে একত্রিত করে এই বিশেষ মার্কিন ডলার ভারতীয় রূপী বিদেশি মুদ্রা বিনিময় সুবিধা চালু করে। দুর্বল হয়ে পড়া ভারতীয় মুদ্রাকে চাঙা করার লক্ষ্যেই এই মুদ্রা বিনিময় সুবিধা ঘোষণা করা হয়েছিল। এবছর 31 আগস্ট পর্যন্ত তা চালু থাকবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভুয়ো বলে জানিয়েছে সরকার। ওই ভিডিওতে প্রাথমিকভাবে 22,000 টাকা বিনিয়োগে সপ্তাহে 5,50,000 টাকা আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে, ভিডিওটি AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত। অর্থমন্ত্রী এ ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প অনুমোদন করেননি। সুপ্রিম কোর্ট সমাধান সমারোহ উদ্যোগের অধীনে 3 দিনের বিশেষ লোক আদালতের প্রথম দিনে 400-টির বেশি মামলার নিষ্পত্তি করেছে। এর মধ্যে রয়েছে বৈবাহিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ, সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ, জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়, কর সংক্রান্ত বিষয় ইত্যাদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য প্রতি ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। গেজেটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক রুলস 1994-এর সংশোধনী প্রকাশের সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে গত 2 দশকে ব্যাপক পরিবর্তন আসার কারণে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত পুরনো নিয়ম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে টেলিভিশন শিল্প বিজ্ঞাপনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, কিন্তু ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনের সময়সীমার কোনো নির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় টেলিভিশন চ্যানেলগুলির ক্ষেত্রে অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হচ্ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার $2,000 কোটি মূল্যের রপ্তানি করা পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে। আজ থেকে এই শুল্ক হার কার্যকর করা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। জুলাই মাস থেকেই দুদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির বিষয়ে আলোচনা চলছে, কিন্তু সমঝোতায় পৌঁছতে পারেনি কোনো পক্ষই। হকি স্টিক সহ কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে এই শুল্ক হার প্রযোজ্য হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, স্টিল অ্যালুমিনিয়ামের মতো পণ্যে শুল্কের পরিমাণ কমানোর দাবি জানিয়েছিল আমেরিকা, কিন্তু ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডলারে ডলারে এর হিসেব নেওয়া হবে। বাণিজ্যিক আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের 70-এর বেশি সদস্য পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি দিয়েছেন। পাক বাহিনীর আক্রমণ বন্ধ এবং সাধারণ নাগরিকদের জীবন রক্ষার আহ্বান জানিয়েছেন তারা। পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রথম মন্ত্রী তথা ধর্মীয় স্বাধীনতার প্রবক্তা শাহবাজ ভাট্টির হত্যার 15 বছর পরও খ্রিস্টান, হিন্দু ও আহমদিয়া সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর ওপর দেশজুড়ে বৈষম্য অব্যাহত রয়েছে এবং তাদের প্রার্থনা গৃহগুলি হামলার শিকার হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তৃষা জলে এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি ব্রোঞ্জ পদক নিশ্চিত।

করেছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে তারা বর্তমান চ্যাম্পিয়ন লিউ শেংশু এবং তানিং এর কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। খবর শেষ হলো।

0: আকাশবাণী আগরতলা ককতমা পরে কিশোর জমাতিয়া তিনি ককতমা ববাক রকংখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী বর্মু বসকাং সেপ্টেম্বর তালনি সালবা সালমারি ফরংনাই রকনি সালো দিল্লিকে তালনি বিজ্ঞান ভবন পশং ফরংনাই রকনি সকাত রানা চীনে সামই মান মংবাং এফানো হাকতর বিসিংগ চীনে নামমানী সুপুংনাম বাকে মজমসী রুংজাক তঙ্গনই সাকা কেন্দ্র হাফাং হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো সাকা বিকশিত ভারত হংনা নাহার মূ সুপুংনাম বাকে থিনাংনি আজাই সংনিথানী বার্জা তঙ্গু দিল্লীয় সংসাজাক বুড়ি রকনি বিশিষ্টি অমর জরানে সুব্রত মুখার্জি কাপ ফুটবল বাতাই মূনি তিনি নেথমুঙ্গ ত্রিপুরা স্পোর্টস স্কুল গোল কাইথাম কাইসানি ফেরবাই দিল্লি ন মেসেনখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু বসকাং সেপ্টেম্বর তালনি সালবা সালমারি ফরংনাই রকনি সালো দিল্লি কতালনি বিজ্ঞান ভবন রুংনগ ফরংনাই খরক প্রিচিসার্ন বসং ফরংনাই সকাত রানা রুংকক সংলাইনক সাকা রুংনক রুংতাই সৈথাই রুংবেদেকনি নাইকল মুং বাই হাংখর হাস্তেতাই বসং বেরামনি রেমথাম অমহাই সকাত মানাই ফরংনাই রকনি সাইজাক্ষা পি এম শ্রী সাব্রুম কুচুক মাধ্যমিক রুংনকনি ফরংনাই রঞ্জন দেবনাথ অশকাত ইয়াফার জাকনানি বাকে সাইজাখা চীনে সামুই মানমুং বাং ইয়াফার নাহা কতর বিসিংগ চীনে নাংমানি সুপুংনাম বাকে মজমসী রুংজাক তঙ্গ হই সাকা কেন্দ্র হাফাং মানে পাইনাই ফালনাই নানাই কক চংলাইনক সাকা ইথানল সামথানী ইয়াকবারা চীনে সামুঙ্গ ফনাংজাকমানি বাকে চীনে মরকমানিয়া চীনে বাং ইয়া স্নামজাকমা তেরনি সকাঙ্গ চীনে নাংমানি বাংমা নবার দেবারনি বাকে খাস্ত থাংমাতাই রুঙ্গুই তনিজাকমা বাকে সে চীনে মরকা তাবুকনি মল চীনে স্নামুং থামরা দকরা সাইতন উঙ্গৈমান হনই খাখলাই জাগো মরক মুংমারি কম থিং বাকে আগস্টনি সাল পুইলানি সিমে সালথামচি নভেম্বর জরা বানিয়া খ্লাইনাই রকনি বাকে চীনে রুঙ্গুই তনিমানি মারি ব্রীরা তনচংজাখা বসকাং অক্টোবর তালনি সালসিবানী সিমি কুরু ফেরেমা চেংখাই তেরনিমলসিনী মানথকমুংটাই বঙ্গান হই হাফাং খা খ্লাইও হাকতরনি দরবার ফাংবক্রক সূর্যকান্ত সাকা জরাতুই দরবার খ্লাইমা হায়ুং বেরামো পুইতু থাংজাকমুং বাংরুতাই রাং ফনাংমাতাই রাংরি বাংরু থানী সুবাও দিল্লি কতাল তিনি ফিলসি সাব্রিক্স কেরং দাংস ব সাকা কতালকুক দরবা খ্লাইমুং উংখা রাংথং বাংরানানি কাইসা থং ব্রিক্স হাকতরনি দরবা খ্লাইমুংনি বিসিং জোবালাইমুং বাংরানা বাকৈ বব ফানবকছিনখা হাথাই আমচাইনি খুমরগ বেড়াইনাই পিয়াতাই অ পিয়ানি মধু থুমুই নুখুংসালগ কাঞ্চনপুরনি হুকবার খ্লাইনাই গবাংমা হুকবার খ্লাইনাই রক বরকনি সালকবাংমা রমুই সামুং তাংমা অংখারি তাবুক হা কতনে আরিলাই ফাতার হা কতর সগৈখা অবনতৈ কাইসা কখথুম
1: জরা কাইসাও আমচাইনি হাতি ওসিমি ফালজাক তংমানি কাঞ্চনপুরনি মধু খরক সিনি রানী কবাং সামুং তাংনাই রকনি সামুংনি কাহাম মানমারি তাবুক হায়ুংনি হাতি অব থাঙ্গি সগৈখা নৈ সাই নৈ চিসা বিসিনি সিমি দেরগাং ফার্মার প্রডিউসার মথানি সাক থারমুং বাই পিয়া মধু খাইনাই রকন খা বাজার জাগাই দঙ্গ কাঞ্চনপুর হর্টিকালচার নাইখুংনি চুবা চুবাই থুমানি মধু গুহাটি ও প্যাকেট খাইয়েই তাবুক দুবাইও রহর জাগো সা মেট্রিক টন ও মধু রহরমানি বিশিংতেই পিয়া মধু খাইনাই রকনি ইমাং মুখ থাঙ্গমানি লগে লগে ফিয়কজাখা কতাল হামক্রাইনি লাম
2: আমাদের এই কোম্পানিতে প্রায় 750 ফার্মার আছে আমরা এই কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা আবার এই পাহাড় এলাকাতে আমরা মধু সংগ্রহ করে আমরা প্রথমবার দুবাইয়ের উদ্দেশ্যে আমরা রপ্তানি করেছি তাই যে আগামী দিনে আরও বড় করতে এবং আমরা আশা রাখি আমাদের ভারত সরকার আর ত্রিপুরা সরকার যে আমাদেরকে সাহায্য করুক
1: কাঞ্চনপুরনি হাতাই আমচাইনি সিমি দুবাইনি হাতি ও সগৈখা ত্রিপুরানি কাহামকুক মধু আবাই পিয়া মধু খাইনাই রকনি অ কাহাম মানবাড়ি বিশিংতৈন হাস্তিনি হুক বারব তাবুক হায়ুং বেরামনি হাতি ও ফিয়কজাখা কতাল হামক্রাইনি লাম ককতমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: নীতি আয়োগনি আদং ডক্টর জোরাম আনিয়া তিনি গুমতি হাংখরনি আঠালো বুলা গড়িয়া একাডেমি মডেল রুংনগ বেড়াইনাইখা আর

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্র সেনের একটি নাল্লু বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের উপর বিকশিত ভারতের লক্ষ্য পূরণ নির্ভর করছে। দেশে যথেষ্ট পরিমাণে চিনি মজুত রয়েছে বলে জানিয়েছেন সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক দিবসে 48 জন স্কুল শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। সুব্রত মুখার্জি কাপে ত্রিপুরা স্পোর্টস স্কুল হারালো দিল্লিকে। এবার সংবাদ বিস্তারিত। রাজ্যপাল ইন্দ্র সেনের এটি নাল্লু আজ নন্দননগরস্থিত ডন বোস্কো স্কুল ও রামনগরস্থিত বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। দুটি স্কুলেই তিনি স্কুলের স্কাউট ও গাইড, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। ডন বোস্কো স্কুলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ত্রিপুরার স্কাউট ও গাইডরা রাজ্যের অগ্রগতিতে বিভিন্নভাবে তাদের অবদান রেখে চলেছে। নেশামুক্ত ত্রিপুরা অভিযানে স্কাউট ও গাইডদের সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। ডন বোস্কো স্কুলে স্কাউট ও গাইড স্বেচ্ছাসেবকরা রাজ্যপালকে গার্ড অফ অনার প্রদান করে। রাজ্যপাল বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে স্কাউট ও গাইড স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। ছাত্রীদের সঙ্গে মত বিনিময়ের সময় রাজ্যপাল শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজ, সেবা ও দায়িত্ববোধের মতো মূল্যবোধগুলি ঊর্ধ্বে তুলে ধরতে তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য পূরণ ভবিষ্যৎ প্রজন্মের উপরই নির্ভরশীল। এই কাজে ছাত্রছাত্রীদেরও এগিয়ে আসতে হবে। নীতি আয়োগের সদস্য ডক্টর জোরাম আনিয়া আজ গোমতী জেলার 18 ভোলা গড়িয়া একাডেমি মডেল স্কুল পরিদর্শন করেন। তাকে স্বাগত জানান বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, পরিকাঠামো, বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে তিনি শিক্ষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি জমাতিয়া হদা সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে মত বিনিময় করেন। সমাধান সমারোহ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত 3 দিনের বিশেষ লোক আদালতের প্রথম দিনে সুপ্রিম কোর্ট 400টিরও বেশি মামলা নিষ্পত্তি করেছে। মামলাগুলোর মধ্যে রয়েছে শীর্ষ আদালতের বিচারাধীন বৈবাহিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ, মোটর দুর্ঘটনাজনিত দাবি, ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়, কর বিরোধ এবং পরিষেবা ও শ্রম সংক্রান্ত মামলা। সুপ্রিম কোর্ট বলেছে, এই উদ্যোগটি বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মধ্যস্থতা এবং বিরোধ নিষ্পত্তির ঐক্যমত ভিত্তিক পদ্ধতিকে উৎসাহিত করার প্রচেষ্টার প্রতিফলন। এই বিশেষ লোক আদালত আগামীকাল পর্যন্ত চলবে। কম উৎপাদনের সত্ত্বেও দেশে আভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনির মজুত রয়েছে বলে জানিয়েছে সরকার। ভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছেন, ইথানল উৎপাদনে মাত্রাতিরিক্ত চিনি ব্যবহার সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণ নয়, বরং কম উৎপাদন, উৎসবের আগে চাহিদা বৃদ্ধি, আবহাওয়াজনিত ক্ষতি এবং মজুতদারির মতো কারণেই দাম বেড়েছে। চলতি মৌসুমে চিনি উৎপাদন প্রায় 306 লাখ টন হতে পারে বলে অনুমান করা হয়েছে। দাম নিয়ন্ত্রণে 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের জন্য মজুত সীমা 400 টন নির্ধারণ করা হয়েছে। আগামী 15 অক্টোবর থেকে আখ মাড়াই উৎসব শুরু হলে উৎসবে মরশুমে চিনির সরবরাহ আরও বাড়বে বলে আশা করছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি

0: দেশ জুড়ে এক মাস ব্যাপী সেবা সংকল্প অভিযান চালাবে। আজ নয়াদিল্লিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদে জানান, 7ই অক্টোবর প্রধানমন্ত্রী মোদীর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 বছর পূর্তিও এই অভিযানের মাধ্যমে উদযাপন করা হবে। অভিযানের আওতায় 14 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানানো, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং যুব সমাজকে সেবামূলক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ব্লক স্তরে 15 দিনের সেবা সেতু অভিযান চালিয়ে সরকারি প্রকল্প সুবিধা থেকে বঞ্চিত জনগণকে প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে সরকারি সুবিধা পেতে সহায়তা করা হবে। বিদ্যুৎ মাশুলে ভর্তুকি দেওয়ার রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে আজ বিজেপি সোনামুড়া মণ্ডল কমিটির উদ্যোগে সোনামুড়া শহরে এক র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সোনামুড়া মণ্ডল সভাপতি সুভ্রজিৎ দাস, সেপাহীজলা দক্ষিণাংশ কমিটির সভাপতি প্রসেনজিৎ ঘোষ প্রমুখ। সিপিআইএমের উদ্যোগে আজ সাবরুমের সোনাই বাজারে গণ অবস্থান সংগঠিত হয়। বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, সিটুর সাবরুম মহকুমা সম্পাদক দীপক দে, টিওয়াইএফের মহকুমা সম্পাদক উচাত হৈমক। বক্তাগণ দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা গ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com, নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন, সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টস, দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30শে আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নামো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরাজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28শে আগস্ট রাত 11টা 45 মিনিট পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 48 জন স্কুল শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের তত্ত্বাবধানে জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে 3 পর্যায়ের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষকদের নির্বাচন করা হয়েছে। PM শ্রী সাবরুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ ত্রিপুরা থেকে জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। পাহাড়ি এলাকার ফুলে ফুলে ঘুরে বেড়ানো মৌমাছি আর সেই মৌমাছির মধু সংগ্রহ করে সংসার চালান কাঞ্চনপুরের বহু কৃষক। তাদের দীর্ঘদিনের পরিশ্রম এবার পৌঁছে গেল দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে। একটি প্রতিবেদন।
1: একসময় স্থানীয় বাজারেই সীমাবদ্ধ ছিল কাঞ্চনপুরের মধু। 7 শতাধিক মধু চাষির পরিশ্রমে সেই মধুই এবার পৌঁছে গেল আন্তর্জাতিক বাজারে। 2021 সাল থেকে দেরগাং কৃষক উৎপাদক সংস্থার উদ্যোগে মধু চাষীদের উৎসাহিত করা হচ্ছে। কাঞ্চনপুর উদ্যানপালন দপ্তরের সহযোগিতায় সংগ্রহ করা মধু গুয়াহাটিতে প্যাকেটজাত করে এবার রপ্তানি করা হয়েছে দুবাইতে। 1 মেট্রিক টন মধুর এই রপ্তানি মধু চাষীদের স্বপ্ন পূরণের পাশাপাশি খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দরজা।
2: আমাদের এই সংস্থা, আমাদের এই কোম্পানিতে প্রায় 750 ফার্মার আছে। আমরা এই কাঞ্চনপুর, নরসিংপুরা, আমার এই পাহাড় এলাকাতে আমরা মধু সংগ্রহ করে প্রথমবার দুবাইয়ের উদ্দেশ্যে আমরা রপ্তানি করেছি। তাই যে আগামী দিনে আরও বড় করতে এবং আমরা আশা রাখি আমাদের ভারত সরকার আর ত্রিপুরা সরকার যে আমাদেরকে সাহায্য করুক।
1: কাঞ্চনপুরের পাহাড়ি জনপদ থেকে দুবাইয়ের বাজার এই পথ পাড়ি দিয়েছে ত্রিপুরার খাঁটি মধু। মধু চাষীদের এই সাফল্য রাজ্যের কৃষি পণ্যের জন্য খুলে দিচ্ছে আন্তর্জাতিক বাজারের নতুন দরজা। কুন্তল গোস্বামীর প্রতিবেদন। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সময়মতো বিচার প্রদান আন্তর্জাতিক আস্থা বাড়ায় এবং বিনিয়োগ ও অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়তা করে। আজ নতুন দিল্লিতে 11 ব্রিক্স আইন মঞ্চে তিনি বলেন, আধুনিক বিচার ব্যবস্থা অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম ভিত্তি। ব্রিক্স দেশগুলির বিচার ব্যবস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে তিনি গুরুত্ব আরোপ করেন। লামডিং বদরপুরের রুটে ট্রেন চলাচল এখনও নিয়ন্ত্রিত রয়েছে। NF রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল রাত 1550 ট্রেনটি নারঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে সন্ধে 6:30। 01666 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আগামীকাল সন্ধে 7:00

0: যে 20 মিনিটে আগরতলা থেকে রওনা হবে। ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ পালিত আজ খোয়াই জেলা ও দায়রা আদালত এবং আদালতের বিচারপতিদের জন্য নবনির্মিত কোয়ার্টার কমপ্লেক্সগুলো পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি মানবেন্দ্র দেববর্মা, অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি শর্মিষ্ঠা মুখার্জি, পারিবারিক আদালতের বিচারপতি রামদাস চট্টোপাধ্যায়। এখন খেলার খবর। মেয়েদের অনূর্ধ্ব 17 সুব্রত মুখার্জি কাপ ফুটবলে জয় ফিরল ত্রিপুরা স্পোর্টস স্কুল। আজ দিল্লির তেজস স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল 3-1 করলে দিল্লিকে পরাজিত করেছে। স্পোর্টস স্কুলের হয়ে জেসিকা ছড়া, মিনা ত্রিপুরা এবং ভ্যানিসা হালাম 3টি গোল করেন। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপের ম্যাচে আজ জয় পেয়েছে ধর্মনগর এবং ঘণ্টাছড়া। বাইকুড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আয়োজিত ম্যাচে ঘণ্টাছড়া 171 রানে আম্বাসাকে হারায়। ঘণ্টাছড়ার হয়ে প্রলয় দাস 70 রান করে এবং 6টি উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। উদয়পুরের জামচুরি মাঠে আয়োজিত অপর ম্যাচে ধর্মনগর 120 রানে কাঞ্চনপুরকে হারিয়েছে। এবার আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টায় একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। এর ফলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আগামী 28 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ বিশেষ খবর। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের উপর বিকশিত ভারতের লক্ষ্য পূরণ নির্ভর করছে। দেশে যথেষ্ট পরিমাণে চিনি মজুত রয়েছে বলে জানিয়েছেন সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক দিবসে 48 জন স্কুল শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। সুব্রত মুখার্জি কাপে ত্রিপুরা স্পোর্টস স্কুল হারালো দিল্লিকে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান এবং পরে কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর। এখন বিজ্ঞাপনের বিরতি।
2: কৃষি আর পশুপালন ভারতীয় অর্থব্যবস্থা কা আধার আর আত্মা হ্যায়। हमारे अन्नदाता जहां एक ओर अपने कठोर परिश्रम से अनाज उगाकर खाद्य सुरक्षा सुनिश्चित करते हैं, वहीं पशुपालन के जरिए अपनी आय भी बढ़ाते हैं। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में सरकार इन दोनों क्षेत्रों को सशक्त बनाने के लिए लगातार प्रयासरत है। इस दिशा में उल्लेखनीय कार्य करते हुए प्रधानमंत्री किसान सम्मान निधि योजना के तहत छोटे और सीमांत किसानों को सालाना 6,000 रूपए की मदद की जाती है, जिसे 11 करोड़ से अधिक किसान परिवारों को अब तक 3.25 लाख करोड़ रूपए से अधिक की सहायता मिली है।
3: पीएम किसान सम्मान निधि भारत के किसानों का बहुत बड़ा संबल बनी। उनके छोटे छोटे खर्चों के लिए ये किसान सम्मान निधि बहुत काम आ रही है।
2: पीएम किसान के 18वें किस्त के रूप में आज प्रधानमंत्री द्वारा 9 करोड़ 40 लाख से अधिक पात्र किसानों को 20,000 करोड़ से अधिक की धन राशि सीधे उनके बैंक खातों में ट्रांसफर की जा चुकी है। इसी के साथ नमो शेतकरी महासम्मान निधि की भी 5वीं किस्त जारी की जा चुकी है, जिसमें महाराष्ट्र के 91 लाख से अधिक किसानों को 2,000 करोड़ से अधिक का अतिरिक्त लाभ मिलेगा। भारत सरकार की ऐतिहासिक 10,000 FPO योजना के अंतर्गत 9,000 से अधिक FPO का पंजीकरण सफलतापूर्वक संपन्न हो चुका है, जिनमें करीब 23 लाख मेहनतकश किसान शामिल हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी द्वारा 2020 में शुरू की गई एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर फंड के तहत किसानों को 2 करोड़ रूपए तक की वित्तीय सहायता दी जाती है, जिससे विकसित भारत की आधुनिक कृषि अवसंरचना का विकास हो रहा है। वर्तमान सरकार गठन के 100 दिनों के भीतर 6,500 करोड़ की लागत से 10,000 से अधिक परियोजनाओं को मंजूरी मिली है। इसी अवधि में 7,516 परियोजनाएं पूरी हुई, जिसमें 1,929 करोड़ रुपए की स्वीकृत राशि शामिल है। भारत सरकार के राष्ट्रीय गोकुल मिशन के अंतर्गत देशी नस्ल के गायों एवं भैंस की गुणवत्ता में तेजी से सुधार एवं दूध उत्पादन में लगातार बढ़ोतरी से देश में श्वेत क्रांति द्वितीय चल पड़ी है। इसी क्रम में प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आत्मनिर्भर भारत के आह्वान से दो बड़े कदम आज देश को समर्पित किए जा रहे हैं। गौ सॉर्ट स्वदेशी सेक्स सॉर्टिंग तकनीक से बछड़ी

0: का टेलीलॉ के ऐप, वेबसाइट www.tele-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: এক সপ্তাহ ধরে রোজ বৃষ্টি হচ্ছিল, ক্ষেতে সবুজ কিছুই ছিল না, ছিল শুধু বন্যার জল। সবার মতো লাখানের ফসলও জলে ডুবে গিয়েছিল, কিন্তু ও আশা হারায়নি। স্ত্রীর নিরাশ মুখ দেখে ও ভরসা দিয়ে বলেছিল, আচ্ছা কিয়া, ফসল কা ইন্স্যুরেন্স লিয়া, এবার ফসলের লোকসান ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স
3: লিয়া। RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: বিজ্ঞাপনের বিরতি পেরিয়ে আমরা আবারও চলে এলাম মূল অনুষ্ঠানে। অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর কৈলাস শহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানমালায় এখন শুনবেন রকমারি গানের আসর, রামধনু। রামধনুতে প্রথমেই আপনাদেরকে শোনাব রবীন্দ্রসঙ্গীত, একসঙ্গে গেয়েছেন মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ার।

চির নতুন অনুষ্ঠানে শুনছেন আজকে ওয়ারদাত ছবি থেকে নেয়া গান। শৈলেন্দ্র সিং সিংহ এবং অন্যান্যদের কণ্ঠে শুনছিলেন এই গানখানি। এবারের গানখানিতে কণ্ঠ দিয়েছেন ঊষা উত্থুপ এবং বাপি লাহিড়ী।

0: It's just too much now. Just can't get over it. I hope all of you join in the trip, including you.
1: পুরনো দিনের হিন্দি ছবির গানের অনুষ্ঠান চির নতুনে আজকে শুনলেন ওয়ারদাত ছবি থেকে নেওয়া বিভিন্ন গান। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে, প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে এবং একই সঙ্গে নিউজ অন এয়ারে অনলাইনে। শ্রোতা বন্ধুরা, এবারে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুরু হচ্ছে। এতে আজকে ওস্তাদ ইমরাত খানের পরিবেশনায় শুনবেন সেতার বাদন।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ওস্তাদ ইমরাত খানের পরিবেশনায় মালকোষ এবং মধুবন্তীর আগে সেতার বাদন শুনছিলেন। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী কৈলাসহর এখন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাস ব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আজ দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। বিশাখাপত্তনমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক দপ্তরের মন্ত্রীদের বৈঠকে শিক্ষার পাশাপাশি দক্ষতা উদ্ভাবন, উদ্যোগ এবং সামাজিক বিকাশের যৌথ বিবৃতি গৃহীত হয়েছে। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে সুকনায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড় তড়াই এবং ডুয়ার্স ঘুরে

0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দেবে। পাহাড়ে রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংরা বৈঠকে যোগ দেন। ছিলেন জিটিএর প্রধান সচিব শ্রুতিরঞ্জন মোহান্তি এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং, জিএনএলএফ এর মতো রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বলেন, সাংবিধানিক উপায়ে পাহাড়ের সমস্যা সমাধানে উপযুক্ত পদক্ষেপ করা হবে। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি আজকের বৈঠকে সন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, পঙ্কজ সিং এর নেতৃত্বে যে দল গঠিত হয়েছে তারাই সমস্ত বিষয়টা দেখবে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্তে মোতায়েন বিএসএফ ও সশস্ত্র সীমাবলের উচ্চপদস্থ আধিকারিকরাও বৈঠকে যোগ দেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে অংশ নিয়ে তিনি বলেন, পারস্পরিক স্বার্থপূরণ সংক্রান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেই সম্পর্কের ভিত মজবুত হয়। ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখতেই আগ্রহী। পাকিস্তানকে একটি অনন্য রাষ্ট্র হিসেবে অভিহিত করে তিনি বলেন, বিশ্বের অন্য কোনো দেশ এভাবে ধারাবাহিক পদ্ধতিতে জঙ্গিদের হাতিয়ার করে প্রতিবেশী দেশের ওপর হামলা চালায় না।
1: Pakistan is unique not because, you know, it's a neighbor of India. We have other neighbors. There are other countries who have problems between. It is unique because in this day and age, there is no other country which uses terrorism so systematically and so in such a sustained manner to attack and pressurize another neighbor. And that has an impact on public opinion in this country.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বলেছেন, 2001 সালের 7ই অক্টোবর শ্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। এর আওতায় বিজেপি কর্মীরা দেশের 14 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাবেন।
2: सेवा सेतु अभियान के तहत 15 दिन के लिए ब्लॉक लेवल पर हर योजना के संबंधित डिपार्टमेंट के आवश्यक कागजात को लेकर वहां लोग उपस्थित रहे, तो आप वहां आइए, फॉर्म भरिए, आपका नाम आयुष्मान में ऐड हो जाएगा। ऐसे सरकार के अलग अलग भिन्न भिन्न जो योजनाएं हैं जिसका लाभ सभी लोगों तक पहुंचना है, तो उनको ये मौका होगा कि उनके ब्लॉक स्तर पर सेवा सेतु अभियान का एक अपना अलग कार्यक्रम उस दरमियान होगा, उसमें वो इस मौके का लाभ लेते हुए अपने आप को इस योजना में जोड़ सकते हैं।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছাড়াও দলের সহসভাপতি ও সচিবরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এই ধরনের সাংগঠনিক বৈঠকগুলিতে নতুন নতুন ভাবনার প্রতিফলন ও বিভিন্ন দৃষ্টিকোণের প্রকাশের মাধ্যমে দলের শক্তিবৃদ্ধি ঘটে এবং এর ফলে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত হয়। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্য ও সম্মান রক্ষায় বিজেপি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক পরিবেশনে যে সিদ্ধান্ত হয়েছে তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি কোণে বন্দে মাতরমের ইতিহাস, অর্থ, জাতীয় গুরুত্ব এবং গৌরবময় গাথা পৌঁছে দিতে প্রচার চালাবেন বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং

0: এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক দপ্তরের মন্ত্রীদের বৈঠক বিশাখাপত্তনমে শেষ হয়েছে। যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার পাশাপাশি দক্ষতা উদ্ভাবন, উদ্যোগ এবং সামাজিক বিকাশের প্রসারে যৌথ বার্তা গৃহীত হয়েছে এই বৈঠকে। সম্মেলনের সভাপতি ভারতের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া বলেন, উন্নত ভবিষ্যৎ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা গ্রহণ করা প্রয়োজন। বিকশিত ভারত 2047-এর লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, রাজনীতির বাইরেও 1,00,000 নতুন যুব নেতা তৈরি করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দ্রুত শহরায়নের সঙ্গে সঙ্গে সমহারে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ উত্তরপ্রদেশের নয়ডাতে একটি ল্যাব পরিষেবার উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, যেভাবে শহর এলাকা দ্রুত সম্প্রসারণ ঘটছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য পরিকাঠামোরও উন্নয়ন প্রয়োজন।
1: जैसे जैसे हमारे शहर बढ़ रहे हैं वैसे वैसे हमारी हेल्थ केयर इंफ्रास्ट्रक्चर को भी बढ़ाना ही होगा। हमारा लक्ष्य केवल बीमारी के सामने आने के बाद ट्रीटमेंट तक ही सीमित नहीं रहना चाहिए। फ्यूचर के हेल्थ केयर सिस्टम को प्रिवेंशन, अर्ली डिटेक्शन, रिस्क असेसमेंट और पर्सनलाइज्ड हेल्थ केयर पर अधिक ध्यान देना होगा।
0: শ্রী সিং বলেন, বিগত 12 বছরে দেশে স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটেছে। তিনি বলেন, একটি সুস্থ ও সক্ষম ভারত গড়ে তোলা উন্নত ভারত গঠনের সংকল্পকে আরও শক্তিশালী করবে। তিনি আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসেবার লক্ষ্য কেবল রোগের চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং ভবিষ্যতের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, ঝুঁকি নিরূপণ এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরিষেবার উপর অধিক গুরুত্ব দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার $2,000 কোটি মূল্যের রপ্তানি করা পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে। আজ থেকে এই শুল্ক হার কার্যকর হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। জুলাই মাস থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির বিষয়ে আলোচনা চলছে, কিন্তু সমঝোতায় পৌঁছতে পারেনি কোনো পক্ষই। হকি স্টিক সহ বেশ কিছু পণ্যের, নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে এই শুল্ক হার প্রযোজ্য হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, স্টিল, অ্যালুমিনিয়ামের মতো পণ্যে শুল্কের পরিমাণ কমানোর দাবি জানিয়েছিল আমেরিকা, কিন্তু ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি। ইউক্রেনের রাশিয়া রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। মধ্য ইউক্রেনের আগে একটি শপিং মলে রাশিয়ার আক্রমণে 16 জন প্রাণ হারান, আহত হন 130 জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় তারা হামলা চালিয়েছে। কিভে রাশিয়ার বাহিনী সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়িয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের 70-এর বেশি সদস্য পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি দিয়েছেন। পাক বাহিনীর আক্রমণ বন্ধ এবং সাধারণ নাগরিকদের জীবন রক্ষার আহ্বান জানিয়েছেন তারা। ওই অঞ্চলে হিংসা ক্রমশ বাড়ছে। পাকিস্তানি বাহিনীর আক্রমণে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রথম মন্ত্রী তথা ধর্মীয় স্বাধীনতার প্রবক্তা শাহবাজ ভাট্টির হত্যায় 15 বছর পরও খ্রিস্টান, হিন্দু ও আহমদিয়া সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর ওপর দেশজুড়ে বৈষম্য অব্যাহত রয়েছে এবং তাদের প্রার্থনা গৃহগুলি হামলার শিকার হচ্ছে। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডো স্টেডিয়ামে সেমিফাইনালে আজ ভারতীয় জুটি চীনের ট্যানডিং ও লিউ শেংশুর কাছে 21-18, 13-21, 8-21 গেমে হেরে যান। শেষ করার আগে বিশেষ বিশেষ কিছু অংশ। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।
2: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। অনুষ্ঠানমালায় এখন শুনবেন সুমনা রায়ের কণ্ঠে অতুল প্রসাদের গান।

পরপর দুখানি অতুল প্রসাদের গান শুনছিলেন সুমনা রায়ের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 23 আগস্ট রবিবার অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। সকাল 6টায় অমৃতবাণীতে শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। ভক্তিগীতি শুনবেন 6টা বেজে অমৃতবাণী 6টা বেজে।

দুই মিনিটে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, 6:07, ভক্তিগীতি 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সুপ্রভাত অনুষ্ঠান 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 পর্যায়ক্রমে প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন, 8:00 সমাজের প্রভাত এবং 8:15 মর্নিং নিউজ রিলে করা হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে, 8:30 উত্তর পূর্বাঞ্চল ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে, 8:40 আধুনিক গান, 9:00 হিন্দি এবং ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 থেকে সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। দুপুর 12:05 শিশু মেলা ছোট্ট বন্ধুদের জন্য অনুষ্ঠান হ্যালো অনুরোধ, 12:30 একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 1:05 আবার হ্যালো অনুরোধ, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 মহিলা মহল, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 2:15 আধুনিক গান, 2:30 রবীন্দ্রসঙ্গীত, 2:45 নজরুলগীতি, 3:00 হিন্দি এবং ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 3:10 থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:00 শুনবেন ঘর গৃহস্থী আসর রবিবারের আড্ডা, 6:30 সীমান্ত থেকে প্রান্তিক জনগোষ্ঠী ভিত্তিক অনুষ্ঠান আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 7:00, রাত 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করা হবে আগরতলা কেন্দ্র থেকে, রাত 8:05 খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান, 8:30 নজরুলগীতি, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 9:15 মিক্স মেলোডিস, 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 10:10 লোকগীতি, 10:20 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বিশ্ব সংবাদ। জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ 30 আগস্ট রবিবারের সারাদিনের অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:35 হয়ে 3 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।